নহেজন আলিটুম সারসিং রংফার লাপেন আরিয়া সাহু কিলোনালুন হেম হেম ফু পার্জু লইতাংল আদুন্থু কানাই সিংনার পি কিলোনালুন ও পি রাসিনজা পার্জিক সিনা।

আদন্থু এসন কেন সর কাপাচি নিয়ালাম থে আর জিখা ইলেকট্রিসিটি রিহিং আমি কেপন ই আরি আলং মিথুর উর ঠেকলং পুলুতে কিপা মেপচিয়া ফান লাং চর ইকরি আপ্রাং সি কে মেন সুইচ লে ইংকেরিক নন লাং কে চর কে নাংলিয়া কিসুং ফুইক দেট জি আদন্থু নাংলি রি জং সি লাং চাম্ব পুলুতে

এটা খিন্দি লাম্পেন বীরটা নাং লিটম আর্জিক লংপ পরফাই ট্রক্সি রামিত ফ প্রেংলোটি দিল্লি বেলেথত কপে তাক ইংলিশ লাম্পেন বীরটা নাং লিটম আর্জিক লংপ।

0: Sak mate biodiversity lapen ke kapre kapre ka size tamen nang litum ke klem pona side o pu nang litum labang so ngo pen ke klem cheng ke deeper bill along hadak akisung lapen ke hadak apater lai hui ke thek long pen sinang litum ke klem pang cheng pon pu tangte khai non ke dobo makai mate nang litum non ke klem bom ke kopuson la ke hanali than pachini ikjima lapen ke mukewang jilangar ni ke koson sinang litum labang so ngo mate aranyak ahin pen koson si klem pon ponali lasitame than pachini pon ikjima
1: thoro parlo na kar jiwa pot ফ্রেংসি কে পামু থানাতেং মেইন ফোকাস বাংকে লিতুমলা ওয়াইল্ড লাইফ কনজারভেশন মানে মারাত মারেং আপি কনজারভেশন লাপেন কে টাংকর টাংসা কে পাংরি মানে লা বায়োডাইভার্সিটি কনজারভেশন লাহিনি কে ক্লেম নাং কক আথে বাংকে বিসারলাম ইসিয়া পোর নাং লাংদাম লোপতে ইলতুম মিথাং মুনিত আলি জুংজুং ইতুম হাবিত পেনাং আন পানা হকলো
0: কালান
1: হাবিত পানা হকলো লাস জয়নে ল্যাংসু ল্যাংমে একটা পেনাং আন আভিলো ভিরলো নন বিসারলাম পুদাম নাং কোহরা নন নিলতুম সাইক্লেম বম কোহরা লং কোহরা রয় দো কোহরা রয় কে ইসিয়াপর আরই থিডুং রং সরটা মনে থান
0: কালাং
1: আরই থিডুং এনকে লাদাখ ল্যাং বেগ দর ক্রয় বোলা সরয় আমি পাজু পাজু ল সরয় ব্যাং নন মাংকে আরই কালি আরই সু বিনাকলো আঠি বাঙ্গে বিপদ ল আলা সপর মুনিত তুম মিঠাং বোরেং আবার সাই চোকাম বার সাই ফান রিটলেম উল নিলি রিট ফান তাক হে নু বুলে পুদাম জি ফান গালি
0: কালাং
1: মনে সামে রিটলেম ল রিটলেম দ্য ডেট হাবিত পান হাবিত বাঙ্গে এঙ্কেলা প্রাইমারি ফরেস্ট বোলো হে হাকু পেন মাঙ্গে দোয়াং নাম মাংকে নাং বীর বম ল লাসু নাং বীর বম জয়নি লাসু আদুলার কে চেক মুখা সিবেন ইনকে চেক মুখা মাঙ্গে কুপুসন ল থেবুরবুর টিকল থেবুর টামিয়ানটা ইসন মাঙ্গলালো ল্যাংদাম লো বজে চেক তুম মাঙ্গে ল্যাং কাং সিপ বা ল্যাং কে খ্যাং লাসো যা কং হবি আঙ্কুর তুম ল্যাং সিপুনি ল্যাং লে টু দা মিলি ফ্লট লাসো জয়নি পেনাং আনলা লং লর চাম্পন ল লং লর চাম্পন সেলা আরই লংটা জি অর দাম ল লাই সন ল ইনকে লাসো জয়নি ইনকে থেংপি কে ঠিক আবি জক ল্যাং খ্যাং মাং বেদালো বা ল্যাং কাং সিপ বাং বেদালো লাসো জয়নি আর বেলে জাং নামে ডাইরেক্ট আরই লং দাম পলি ধর পো আলমসো ফারমান আরই ব্যাংকে আরই লা ল্যাং নাং থি পো এঙ্কে আলমসো ফিঙ্গে হাম লু বুটে আবি দেত পু মানে বুলো বুটে লা ইয়ারিং লগলামেন পুদাম লু বুটে ফ্ল্যাশ ফ্লাড বুলো লা ফ্ল্যাশ ফ্লাড বাং সিং নাং দু রং লু আসু জয়নি আর বি জাং দে ল্যাং থে তান পো আর বি লা বি দে ল্যাং আবি আসু জয়নি সি লা কি সি এক্সাম্পল লো লা বুসন নাক থাক এক্সাম্পল দো পিগ ল্যাং নন বিসারলাম ইতুম লা কিন্দু কিন্দু আর এঙ্কে লক পরত কে লা ফাঙ্কি সি বিশ বৈশিষ্ট্যাম সি বিশ মানে সি কুপিয়া পিমা কে ল্যাং নু আনু দা দো আনু তা সন সে ব্যাং রং এর ফেল হে পিমা পুল আসুত বাংকে হলা সবত কে কাজিরঙা কে গেম রিজার্ভ আসন লাইন আসুত বাংকে কাজিরঙা লং ব্যাং পো শিকার গরিরি শিকার পো আপ পো আন্তা মে লাসো হরমু ব্যাং পাজু পেন ফাই নাং জুম হেক নাং জুম হেক সি পাজু পেন লাসো পি বীর ডেট তে মন ফিগা বিজাত পন তা পো লাসো পট ইসি থেক দাম লং লো লাসো থেক দাম লং পেন সি আফি গেলা কনজারভেশন ইনিশিয়েটিভ পাং চেং লো যে কিন্দু ফন তারাই কম নেই লাসো তেং সি ন্যাশনাল পার্ক চেয়ারম্যান ল ন্যাশনাল পার্ক চেয়ারম্যান সে নন পিনিয়ার নি কিন্দু ফাই চাং দু উলো আকো দোলাং ইতুম পিপল সি লাসো এনজিও পেন ক্লেম নাং কক থেমা সন মাঙ্গে পমু জান মাপ ল থেং পি থেং ফ্যাং দা নাং আবি বম ল
0: কালাং
1: লাই জন্য ল্যাং দা নাই হেনু বম সন থাক থাক সি বতর বকান দা নাং হেনু বম ল বতর বকান হেনু বলো বুতে নন নাং দাম বুতে আর বি গেজাং হক বি আর বি মেন মেন থেকলং পমিনে নন লা নিনি থম নন লাসো তি দাম তাং চিক্লো ল আর বি আবে পেন আর বি জাং চিত তাম মেন মেন নাং ঠিক ও প লাসো ফি আর বি হাম দেতে আর নিয়াং সো দাং লা ল লা মানে আরেং লগলাম পু দাম ল ক্লাইমেট এনোমেলিস বলো বা ইরেটিক রেনফল মানে বতর বকান আহক আবে দারলো লাসি লাহাই হরমু ইতুম জং সি পামেজি বা ইতুম রাইকম নাং জি বুতে ইতুম লাহাই হরমু ব্যাং ইতুম ল্যাং পনাং পো ইতুম হন পনাং পো বিসে ভেগে গেলা হাবিত হারাম মুখাটা থেং পি থেং থাং কি ইপাং চুনাং পো লাসি লাহাই পামু পেন লাহাই কা দুরি লাহাই কা তোরা দোকক জয়নি সে পিনিয়ার নি তুম এনজিও পেন এসন মাংকে কোসন সি তুম লাহাই কে দাম ট্যাং কাহিনু ট্যাং মাতে কিভির ট্যাং হরমু টা কোসন সে তুম থত পাদু ধুই মা পেন কোসন সি কেরাই কম হিন আরডিপি অনজি মা পুলো লাসি তুম এনজিও পেন পিনিং আন ইতুম মানাস লং দামে আং নাম বুতে মানাস তা ইসিয়া পর কে বোডম ভুমেন পর হুত মানাস ন্যাশনাল পার্ক টা স্টেটাস বাং হিনো দেখলো ন্যাশনাল পার্ক ওয়াই ফিট তামে লাদাখ ভির লাভ লাসুত হাবিত কেরাই কম আসাই খিদুম তা চিদু দাম হাই হেদাত ল লাসু জয়নি রং আরাত তুম তামে লুট ফুন লো ন্যাশনাল পার্ক আর লুজা লুট ফুন সে থেং পি দা রড দাম রাত ল লিং সাং বাং লিং সি হম মু এন্ডাম রাত ল কারটা কুড়ি তুম কুড়ি ল মারা দা পি ফান্টা বা থি ল সো জয়নে মানাস স্টেটাস বাং আবি দাত ল পুথত লাতুম বডু একর চতক এডভান্স আতুম চমা থাল কালাং কালাং তুম কি ক্লেম চক চেত দাত ল আসে কোসন সি তুম লাচি পামি নাং পো লাদাখ সি আর নিয়াক তুম কচারাব দুন থে তান ল বিটিএডি গভর্নমেন্ট ল ফরেস্ট ডিপার্টমেন্ট তুম বেন চেরাপ পেন সি এটুম হদা লা মেইন কে রাইনো ফ্লেক্সিভ স্পিসিস বলে হে রাইনো হান কুদুম কোসন সি কনজার্ভ নেই মা লাসো হিন সি তুমার আরডিপি পণ্য আছে পিনিয়ার নি মানাসং দামে তুম হাবিতা রাইকমান আরডিপি ল রং সরম হান চিরক তকমাই দা পিল লাফেনকে স্পিসিস কনজারভেশন আরডিপি ল লাপুসন থাক থাকছে তুম নন নিলি ক্লেম বম কাজিরঙা কাজিরঙা কার্বি আংলং হাওয়াটা লাপুহেন ল বম মঞ্চে থান বম

0: হাবিত হারাম ইংলং আর লক লং হাব প্রাইমারি ফরেস্ট কাবিদে তা জক সো জক ল্যাং পেন লো ডাকবাংকে ল্যাং বাং নাং জুম হেক লং ল্যাং বাং তুম কুপুসন সি পা দু পো বলো রং আ সর্টম বেন তুম চিং ভাই লো চিং কি থান লো চিং কি থান পেন লং তুম রং আলা কহরা রয় বা আ হাওয়ার হিসপি ইয়ং থান লো ফ্রাঙ্ক কুপুসন মা আপে নন কুপি সি নাং কাছে লার মা আ ফ্রাঙ্ক পেন বুটে নন হিনু উলু সি রং সর্টম নাং থান লো লাসি সপোর্ট কোশন সি ক্লেম জিমা নন ইলিতুম হদাক মেন জেসেমেট কে রং সর্টম ফান ইসি কেলা অল্টারনেটিভ সাস্টেনেবল লাইভলিহুড বলো মানে কোশন সি হাবিত হারাম আবুথাক ডিপেন পে পিন পেন চখা কে পিন মানে তুম চোকাম বা বরেং আবার সাইকে পা মানজিমা আসোহিন আর ডি পিল যেনবা লাংদাম বলো বুটে তুম আসন আসন সিকি পিল যেনবা কিচু কিজুন সন বুসামে আসোহিন দে তুম সিকি পিল লাপেন কে ইকো টুরিজম পুনঞ্চ থানব ইকো কালচারাল টুরিজম হিন দে তুম রং সর্ট ফান সিকি পিল আবার সাইস এমার পিল হোম স্টেস মুখাই তুম ডেভেলপ ল লাপেন কে রং সর্ট ফান সিজনাল সিজনাল ভেজিটেবল মানে হান মু হাইটাই তুম পিল হান মু রং সে রং সর্টম তা হান মু আসাই তা টিকি সে চকলেম পন সে টাঙ্কা মাহা চেপা লং পন ল বরেং আবার সাই চেপা মান ল লাপেন কে দু উলেন সন থাকছে তুমলা সিকি কি পি লং সু আর লু তুম হান কি ফির কে থাক সুহিন দে তুম ট্রেনিং পি লাপেন কে পেরি কে রয় টেলরিং লা সুহিন দা ট্রেনিং পি লাপেন কে এসন মাংকে হালা দাক ইতুম নন ইসি কমিউনিটি বিজনেস ইনিশিয়েটিভ ইসি পাংচেং পন ল আর জুলং মেনে নাং ইতুম পির বি পুইসি প্রোডাক্ট আ ব্র্যান্ড ইতুম পাংচেং পন ল লাদাক নাং ইতুম লা রং লং সাই কাটিকি আসন দো আন ইং লং রিড লং টিকি আসন দো আন লাপেন কে হাবিত পেন কে লং আসন আন কিচু মি আসন আন লাপেন কে কি ফির কে থাক লাপেন কে কে সয় কে রাত হরমু আন রাই তুম হাদাকসি ইতুম কে জর কে লান আবার সাই ইতুম সে মার পিল না পুসি ইতুম রং সরম হান ইসি ওরেং আবার সাই কে পামান জি ফান ইতুম বড়ি পন বম
1: মে পিক লং লি কে থান পন আলাম জার্স তামে আর ডি কে দো আলাম লাপেন কে আলি কে লং পন আলাম সিনাং লি থান বাচিনি পন ল তাংতে কে হাই মহেত জং বান সামে পেনাং আন কে নাং লি তুম এনজিও কে ক্লেম পন আসাই আফ থাকে নাং লি থান বাচিনি পন ল তাংতে লাবাংস এনজিও পেন ইলিতুম হাওয়ার মতে নন ইলিতুম কে দবম কার্বিয়াং লং আংকাং আফান কুপিনি কে মেসেন আওয়ার সাই লাপেন কে কেথে দুং আজাকং লাপসন কে থেক পন লং দলো মা কে হাই নাং লি লাবাংস আসাই কে ক্লেম পেন
0: দো আওয়ার সাইড ও ইতুম কার্বিয়াং লং ফান নন নিলি কাজিরঙা কার্বিয়াং লং হাওয়ার জেসেমেট কে কোহরা লাপেন দেরিং হাওয়ার লং নিলি এইট ইয়ার্স তো কামে ক্লেম নিলি তোমা সং এইট ইয়ার্স দলো পাং চেং লাদাক ইলিতুম আর্লিং আরাত হামফাং ইতুম কার্বিয়া রাত সিপেন সে তুম সন সন সাই ক্লেম বম লো ওরেং আবার সাই ডেং ফোন বম লো দা পামু মেন জাতান বম তেং সি লা হান সাইন্টিফিক প্রসেস পেং গোসন সি হেম বিরি বিথুং কাছে পাংচু মা লা সো সাই দাই তুম ডেং ফোন বম লো লঙ্কে লা সোলো গড়িং গে তুম লা রং লং লা সো আর লু তুম হান তুম গোসন সি পাচিং থুর মা লা সো হিন্দি আর ডি পি পন লা পেন গে সেলফ হেল্প গ্রুপ রং লং সেলফ হেল্প গ্রুপ দান ফান দা মে তুম প্রেক প্রেক ওরেং আবার সাই পুথাক চকাম বার সাই পুথাক ইতুম সে কে পি পন বম ট্রেনিং মখা পি পন বম আচার কাছে মার টাং হো জুস কাছে মার টাং হো কি ফির কে থাক লা পেন গে পিরি কে রয় টাং হো আসন থাক সে গে লা পেন গে এক্সপোজার ভিজিট কাপড়ে কাপড়ে কাদিম নং পন সে নানা সে সাকসেস স্টোরিজ দোয়ান মাল হায় আমি তুম এক্সপোজার ভিজিট পিল তাতে রং সরম হান ইসি মেকি বা প্র্যাঙ্ক পঞ্জি ফান না পেন কে সন থাকছি লাভ সেলফ হেল্প তুম হান আসন আসন কাছে মার কে চু আসন যেন বা সা ইরি পেন হেনার পন সা মুখা হ্যান্ডমেড টি হায় আমি তুম বড়ি পন বম ল না পেন কে নেম্পু টং হো ইংলং কে লং সক হায় আসন আন তামি তুম ইসি ভ্যালু এডিশন পিসি আর জর পা বাদ সি তুম কে জর আবার সাই তুম পিনচং পি পন ল না পুলে না পেন কে টিম গে পাংরেং টং হো না পেন কে আসন কাপড়ে কাপড়ে কাসন তুম তে পন বম ল লাপুসি তুম নন কার্বিয়াং লং হাওয়ার হঙ্গে তুম ক্লেম্পন বম লাপুসি থেক মন নং ল লাসি লাব্যাংসো নন কে ক্লেম্পন বম কাজিরঙা কহরা লং লাসো প্রজেক্ট বং ইতুম এস এ মডেল হিসাব সে ইতুম এনপন ইতুম ফুল কার্বিয়াং লং বা আংতন কার্বিয়াং লং হঙ্গে ইতুম নন মার্কে ইতুম ইমপ্লিমেন্ট মেলে আন্তা লাদাক ইসি কেমিশন কে থে দুংলাম মঙ্গে লাইন ল লাসো প্রজেক্ট বং ইতুম এস এ মডেল কে এনপট লাসো মডেল বং মু ফিউচার ফুড নং সে মডেল সাকসেস পুতে ইতুম কাপ্রে কাপ্রে কা দিম নং ইতুম এডপ্ট পন উনজি আসো পরসি ইতুম কার্বিয়াং লং অটোনমাস কাউন্সিল তুম বেন্টা ইতুম জিংকি থান বম সন থাকছে ইতুম কাপ্রে কাপ্রে লাইন ডিপার্টমেন্টস মুখা ফরেস্ট ডিপার্টমেন্ট লাপেন কে সয়েল কনজারভেশন আর্ট এন্ড কালচার ডিপার্টমেন্ট সন থাকছে ইতুম লা কার্বি কালচারাল সোসাইটি এটসেট্রা লাই তুম বেন্টা ইতুম জিংকি জে থান বম
1: চোর পার লখে নালি পুথ থান পাকলার পন্থু পট নালি তুম সোলাং দোরা ফান কেরেং জি ওয়ার সাই সে তামে পেনাং আন লাপেন কে সোয়ারলো তুম ফান সামে পেনা আন ওয়ার সাই থান পনলো মতে পাকলেম পনলো পুসি নালি তুম থান পাচিনি পনলো তাংতে একে হাই পুথ নিলি নালি ফান কার্জু পন্থু কাং তুম গেল পহেলো এনজিও লা এনজিও কে নালি তুম দেত লাপুকালি প্রেক প্রেক এনজিও সামে কার্জু দুন লং লাপসন দো ও আনুতিন সামে ইলি তুম চিনি তাংতে আজহাক এনজিও তুম বাংকে ক্লেম প পা বেং হয় মতে কে ক্লেম পা জজে আসন লাপসন দা থেক দুন লং হালা তুম বাংকে কপিয়ে পট মতে কোসন সে লাসন চে প্লাং দা দিতি লখে লাস্ট সামে নালি থান পাচিনি পন ইজিমা
0: এনজিও লা নিলি তুম কে ক্লেম বম নিলি তুম এক্সপেরিয়েন্স এনজিও ক্লেম জি পুটা ফ্রান্সি কে ফাইনান্সিয়াল সাপোর্ট দুনাং জি কালা বা ফান্ডিং দুনাং জি লা লা হে লাসে ফান্ডিং কে দু ফান্ডিং নাং জি

0: ইটম ফান্ডিং মানে প্রায় নাম ফান্ডিং এজেন্সিস দো ইটম ন্যাশনাল দো ইন্টারন্যাশনাল দো আসো ফান্ডিং এজেন্সি তো মানে প্রপোজাল চো টক প্রপোজাল টক এন কে লাং ইটম এপ্রুভ পো এপ্রুভ লুপ তো মান নাকে নাং ল্যাং বো ইটম ইটম লা ফান্ড ইটম প্রপোজাল লং ইটম পিপিসি ক্লেম জি মালাম দে ইটম টক জি এর বেন্ডম পিপো সো তেং বা লং জম না জু পো আসো তেং বেন ইটম লাং ইটম নিং সাম লো বটে ইটম ফান্ডিং নং পিপ আন্ডামে নন বা মু নান লিয়া কার জু নন পিনিয়ার নি পিপল সে পেনাং এন জিও তুম কে উনি দা তিমা কা সাকসেস দে তে আথে বাং লা হেন ল ইলি তুম জং সি ইটম ভিজন বাং ইটম কে ল্যাং বাং জং সে বটাই সি ভান চট বুতে লাফু পো বটাই সি ভান চট বটাই সি আলি ভান চট বুতে ফান্ডিং এজেন্সিস কে ডো পে পেঠিয়া দা ইতুম জং সে কন্টিনিউয়াসলি আরেং লগলাম বেম তে সাসটেইন বা আরেং লাম পুদাম নো বুতে ইতুম পাফুট ফ্লিপিন পেন জং সে আলি লং ওয়ে নাং জি বুতে ইতুম মং আজাহা নর্মস দো বা এমে থ্যাং কা চি পি নর্মস মে ইতুম আরন মং ইতুম চি ফলো নাং জি তাংকা ইতুম অন ফান্ডিং নাং লে লল আসা তাংকা ইতুম চোদ্যাতে জুত কক লাং ল নন জুং জুং ভাঙ্গে নি আলি লং পো আন্ডা মুই ফ্যাং ভাঙ্গে লাবাং কে সাসটেইনেবল আলি দাত পোলা বাং কে লাসি জং সে ফিউচার ফান্তা ইতুম আলি চি লং ওয়ে নাং জি বুতে তো মাসাপসো বাদুক চাচে বাদুক চাচে কালা মাসাপসো মিথ্যাং ফান্তালা রেজিস্টিভিটি বাংচি বি নাং জি আর না তেং জি ফলো রুবতে নাংলি পয়সা লং লো ফান্ডিং লং লো কাম বাং ক্লাম নাং পো ক্লাং লো পয়সা বাং দরে তা টাইম নে কোপস দো সপন নাং কো প্রপোজাল পিসি আম সো সে ফান্ডিং ওয়ান জি ফান্তালা সপন নাং লিয়া কাম তা ক্লাম ক্লি বা ক্লাং ক্লি বুতে মু নাং লি ফান জং সে মু অডিটিং হরে বাং পা ক্লাং থাই বিদা তা ডাক সে নাং লি গেত তোয়ার বাং কে জুট কক পো
1: কালা
0: লাসি নাং লি পু হক ইয়া হক নাং আন এনজিও তুম দো নে মানে কাম ক্লাম পো সামে পাচুন নি দতে নিলি পুদাম দে কোপিনিয়া থিরো তাহাই মানে তোরা দুক কথা থাক বাট আন তামে ইটুম ফান জং সিন নাং লাভতে ফান্ডিং ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট মাঙ্গে ইটুম নাং সব ঠিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট চে ম্যানেজ থাকে প্লাস বেস অন টাইমলাইন বা পর নাং পিয়া টেং বেনে তুমলা ফান ইউটিলাইজ ফর মি থাকে তবেন ফান চে পা ডরেক থি বুতে লাকে ইলি তুমি থ্যাং সে চক চিলো তবেন মি থ্যাং ফান তো বারে চিং হাফ সন লো
1: জরো পার লকে হাই নাংলি পুথ থান পাকলার পন্থু অপ তাং তে কে হাই নিলি পুথ নাংলি ফান আজু বন্থু লাং নাংলি কি নুত সলাং দো রাদা ফান লাপেন কে মারাত মারেং নাম পি নাম দুর আসন আসন কাপ্রে কাপ্রে ফান্স তামে কাচিং হন পিক আজয় নি মাতে নাংলি কাচিং হন কেত হি ও আজক সে নাংলি লাবাংসো এনজিও লং কাচপা অকদুন লাপুসন সে চিনি ল নিলিতুম মাতে নাংলি সামে লাপুসন কামা থা পেন সে লাবাংসো এনজিও লং কে কাচপা অকদুন ল তাংতে একে হাই লা এনজিও লং কাচপা অকদুন জি আফান কে কুপিয়াসন মাতে কাচারলি বুনন কেত হে গাসন লাপেন কুপিপিয়াসন জাকে নাং সট ল আকে হাই লাপেন কে এনজিও লং কাচপা অকদুন জি আফান আরতা আফাই কে জংপন লাপুসন তা দম আকে
0: আরতা আফাই পুগাবে বন সামে এসন মাঙ্গে কিচারলি বমস মারনম হান মাঙ্গে এনকারেজ
1: বাইডাইভার্সিটি কনজারভেশন থাকে কাপড়ে কাপড়ে এনজিও
0: দো অসমার নুমহান কেলাং কেলাং চারি আজহা এনজিও দো লা স্কুল মানে লা অসমার তুম চারলি আহিন সুহিন আডি পিপন দো সনক থাকে আজহা তুম কে লা সোয়ার লু তুম আহিন ওমেন এম্পাওয়ারমেন্ট বুক লাহাই আহিন ক্লেম দুম দাদো লাসি এনজিও তিন সে আসাই কাপড়ে কাপড়ে দো লাসি সনক থাকছি রিকোয়ারমেন্ট টা কাপড়ে কাপড়ে দো জং সে বিচারলাম ক্রাইটেরিয়া বা কেনাং সট আতেন চে তন্তি বুটে গোপি চমান বুমা বলাম লহে জং সে কুমাদ মে ভান আমনিত বাংকে কেচারলি কে জুলজি আলাংলি ভান কে পালুদ দাম মাংকে হ্যাঁ রং লং সোয়ার লু জম হানসি এলাং চারি নেই চেতন তে লাসি কেচার লি হিন পেন কে ক্লেম হিন তা কাছে তন দু নাং জি
1: কাচার লি কপি মা কাচার লি পন আসন থাকছি আসাই সে তামে আলাং কাচার লি আসন কে থেক আসন চিনি আসন আন আহিন সি পেক পন নাং পো
0: পেক পন নাং পো লাং দাম লো বুটে হোম মেন থান বম পেনাং আন এনজিও তুম কে সাই কাপরে কাপরে লাসি সোন নাক থাকছি কেচার লি তা আবার সাই দু তুম চং ওয়াই নাং জি জেনে আজহা তুম কে লা হেলথ হেলথ পুথাক পেনাং আন এনজিও তুম দু হেলথ পুথাক লা সাই কে ক্লেম সোন থাকছি হেলথ রিলেটেড এনজিও নাং বাকি চারি তা হেলথ রিলেটেড নাং পো লাপেন কে ইসন লা ইটুম নন কাজিরঙা ওয়ারলং বম বেন জথান বম হ্যাং পি থ্যাং ফ্রাং কা দূরে বা কেন হক জয়নে ল্যাং নাং জুম নু আসি লা সোপত কা রিভাইভ বা পুথত কে পা দুধ হুই ফান ইতম হলাক ইসি ইকো রেস্টোরেশন ইনিশিয়েটিভ ইতম বাং চেং পন ল ইকো রেস্টোরেশন বুঝে আকো পুথত সে ইতম টাঙ্কর টাংসা কে পা মি ফান ইতম ঠ্যাং পি আর রং মুখা লাহাই তাকি এ পন ইসম ইসি ইনিশিয়েটিভ বাং চেং পন ল লাকে মাসাপ সো ইতম লা নন মাং কে ইসি রিসার্চ হিন সে ইতম দাম বম লা ইতম নিংকান হিনি সুসি ল ইংলং আর লাং নাম বুঝে ইতম ইতম আর লেং আর তুমন পেনে গান ইংলং সোরা তুমন ইংলং আর ক্ল্যাম্প হাবিত পান পো ক্ল্যাম্প ই পো ইংকে ট্যাং লো বুঝে উটকাং বুক কালা ইংকে লাদাক মাংকে হ্যাং তাবি লো পাংথাই ডাং পো বা লাদাক মাংকে লা প্রাইমারি ফরেস্ট বা হাবিত হারাম থ্যাং পি থ্যাং ফ্রাং হাই আবি লাভ দিল ইংকে চুন বট দিল ইংকে লা চুন বট বুঝে লাদাক কে চেক সিবাং আর ফেক পেন চেক ইংকে আর ফেক পেন চেক পাম মেন হান বম ল্যাং খাং হে লাসি তুম পিলো ক্ল্যাম্প রং সো রং রাত তুম পেন চিং ভাইসি চিং ভাই চিং

lake akaswani difu nanglitum jame karjulong bom lake fm ben longpen megahertz paru siratok bora sirkep lapen ki news on air app penta jame nanglitum arjulong ji aduntu karbi lamar janalona jame ang dengalong sansonalon arjiklona totang te prang si হে মাকার জং লামার জান পেন লুন অর্জিগ্লোনাং আলুন কিলো নবাং সার থে রং পি আলু নাম থেকে নেপান নাং দো দে আসামি ততাংতে অর্জিগ্সেনাং

নহেজং নলিতুম মঙ্গল সিং ক্র কিলো নলুন আর্জুল ইকটাংল আদুন্ধু সুভারাম ইংহি কিলো নলুন আর্জিকল নাং আলুন কে ইং থরল নাং পিনি

0: เคสตเมบังพันกับปะมาดบังเกนิหังโ
1: อตังเตนังลิเกเจงเป็นเกนังลีนิเจอปาร์ลาร์ลงเกกะลิเกติอะกะเพรกลงสิเคลมอนบอมบ
0: อกะแลงอะกะเพรกลงเนเอ็กซ์พีเรียนซ์พันเนนิงกันเนียร์แคปซิลแคปอันเกเนดุดุนลอลานิงกันเนียร์แคปซิลแคปอันดุดุนเดดเปนซินิเมทังโกลัดกะจิงปูทุลอนี
1: นังนี่เมทังอกุลัดกะจิงปูเกคอมเมนต์ทูอีกลอน
0: อ๋อนี่ลิเมทังอกุลัดกะจิงปูละกินนอนเฮดแลงออกตุบอร์ชิคโลไฟฟาร์นี่ซีโอเปนิ่งดอนแลง
1: ตั้งแต่นังกุลัดลงเกคุปิปิอวอร์ไซลงปนอีกจี
0: ซับกะซับตาลงปนเอจีสิตาเมลานอนลำกะจิฮงไนไนเกเจเนบาบอตอกส์ตั้งหอเนโนพลาสติสยาตั้งหออังเกลาFace treatment like current pen ka pang sip lai hai pod bang ke biun elang non mat ke stem me upgrade pon jin ko kiban tu ji phan ke bad baki ke ni long dolap lo
1: tang te nang ni long ke long asom na men thanik ji ma ko pi pc ge avar sai ke long pon ma
0: avar sai ke long pon ji ke la ke facial do ji straightening do ji ang pen ke la bridal do manta make up lai do ji ang ke party make up ang ke spa lai do ji color hai ta doji facial ta pp facial ma ka corrigeing hang color se ta me pp color ma mane ka chivi jening hang atom se ta me long pon ji ni li long
1: active facial ke nang li long ke ko an pen si ador ke cheng iklo
0: ador ke cheng ke facial abang ke 800 pen si starting la pen ke clean up abang ke 400 pen si starting
1: facial bolote amahang ke safalo ma amade ko pilo ni ekjima
0: lalo facial popo kismana tumke narju o he facial popo
1: chini de tum ta to koma ti de
0: la pen ke facial ke lalo itum chilang damlo pulote chekier ke pina mahang la pen ka chekier mahang prek pic jene ba I see tum example and damlo pulote mira rong le tum cho e pusita me lana lo pulote mi otiti lana ne pulote mimi de ti son se das imhang se ta mi ichu se ta me che care pick nang jitum che care lo plote melo mane la facial hai kuri lo plote wrinkles ke wang ta ho amhang la sarpi mara tum ba puse ta me arlo so tum ko jang tum se ta me pigmentation hai ke wang do do he amhang ki ek wang etiti a poor pepen la ke ka chilana dun de apollo me tha skin chilang li pin pen cream dak endon tap apot lo lahai bangke facial lahai kuri dun pulote sap ko lahai bangke chances kom pik wrinkles ke bang la pen ga mahang a skin no pipi ma problem ki do he jene ba pimples lahai ke bang acne lahai ke bang hai sita me mane chances kom o lo lahai bangke
1: la facial ke e phong la pu claim no ti claim ber nang poyalo ma safa ber nang poyalo ma laga jiklo jon wang usita me he
0: ene sapaver sikime athe mane nolam ke difu lom seta me na hok seta me pollution ke do piglo asapo bag seta me mahang ke ter lai do kok ti to face wash chot ba sabun pe ne mahang ching mor chot ke lai hor mukak ke nang clean up ba facial ke kuri vek tang ji mahang ke ter lai ke paka ka pan bang ke
1: tang ti la facial ke kuri ke ko an an ba apor en lo
0: facial bang ke ke ong nai lo 1 hours ba ke nang ji athe massage kurina kok titi matiti a real hayanta kurina kok titi la se one hours ke nangkok titi facial kuri bangke
1: tangte non nang lige na mithang akula ta chingpu er lo la si nang li phan ang tan non la parlor pe na behere se ta minang hang bang do dum anon son ke la apor lo matiti adama sar tang ho konane birthday tang ho mati ring ceremony tang ho la son long se ta minang li phan ang hang ma
0: ho do na ke hang do to ili karbiang long kang long an bang ni ke dam long sik do lo ham ren tang ho ke kironi la hai lam an tani han bia nang hang bang do lo pu bali puthar na mane make up season lo plote make up han ke nang hang bang do to na karbiang long kang an bang ke dam dam lo he un an ke
1: tam te nang li nang hang lo plote nang li nu bet tong ke dam dam ma mate nang ria sang ho ta je ponik ik lo nang li
0: ni ria sang ho ni je pon pon mane helper nu je pon pon
1: ke cherab ra bari
0: ka cherab ra bari do
1: tang te nang li la kapang e ya hormu la parlor along hormu an ke konat pen si ke wan wan lo
0: kalang la ni hormu ku chi wan hai ke prai ke ni guhati pen si ke wan ke ong la pen ke dimapur pen ta wan wan isi ni hormu ke seta me prai ke ong nai hormu ke wan wan ke ni guhati pen si ni chi wan ke ong
1: tang ten nang li parlor kupon athulo non ka ching pudun ek
0: a pirbi market na

0: lo na sa podon thulo la lo ni kulat ka ching puo nang ka chirap don nai ke nili po pe nili pai chirap don pick and lo
1: tang te nang li long a non nang li parla ra long mane mana nang claim don thu ji pusita nang li kupia a qualification la ke hang ku ka son tina thege tang ji puluma mate son soni le thek chat han chat sta me nang li ponik ponang li parla ra la
0: nili pan ke joy ke ne ke thek het sik nang ji a the thek thilo pu da ko ne ria lang phan than thu nang kok ti la pen ke than lo pulo te a porta nang che ti ma ti la se un pulo te ne ke mane expert tang kam ke thek tang ha to man sin ke bi pon kang tung he a the mane parlor ki milo pulo te ne nili customer tum se ta me staff ki milong pen ke od edet ti jo ta helo la tum ke the expert pen se od মানে চিকলেমিং তুং মতে এক্সপার্ট পেন সি মানে আচু কং থি পুন আচু চিপা কেং পুন ফেসিয়াল পুন থেক থে তুমপেন কে চে হাই হে মতে ক্লেম হাই হে মানে কে থেক তুমপেন সি মানে আরি সিটামি পিনিং তুং জল ক্লেমিং তুং জল হেদি লালো মানে এক্সপার্ট লো পুলোতে মেশিন দিতে লো নি ফান সিটামি ইজি লো হে
1: তাং তে নাং লিমু পেন পু বম নাং লি আং তান সিটামি কাপাং এ ফান দাম দাম পু লাসি নাং লিহাদা কেপাং এই দাম কি জাস্ট আমাহাং আ ফেস চটপা মাতি টোটালি আবাঙার জন লা মেক আপ লা চু বিনে নে আন্দা নাং লিল ডিজাইন কে কুই
0: লিয়াং সেলো মেক আপ কিসমান নকে মেক আপ বং বং পো ওয়াং জুই টি তুম তা দো দো সেটা মে নিলি বাং কে লা পোকালি মেক আপ লো পলোতে ফেস মেক আপ দে লো পোতে আচু আচু দে পেন ড্রেসিং কুপি মা ইনুত আকোয় না মানে কাছি বিয়া লো পলোতে আদাম ফি লো হে কইনা লো লা জংসি মানে ল্যাংলো দাগ নাং বা কোসন মা চকছি মা যা যে মালা কে সব নিলি সে ল্যাংডুন লো লা বাংকে পিপি মা নাং জি আন্তা আচু লং লা মির কে সে মানে এভরিথিং লো পি মা কইনা কে নাং জি কইনা কে জাস্ট অ্যাড্রেস জি ঠিক নাং চকতে দিল
1: লা ফুলং লা মির হাই কে সে আন্তা নালি টুপ টকে পন পন লো মা
0: কলাং
1: আদাম ফি বাংকে পে রি জি সিক চক
0: লা পে রি জি সিক পল আপেন কে লা জুয়েলারি লা হাই লেগ রয় লা হাই জি সিক পল আঞ্চল লা বাদ বাকি কেপাং এ আসন সন মা স্টাইল বাং নাং আর জুপ লা সন আ স্টাইল সিনাং জি আচু সিটা মে নে লা সন আচু বি সিনাং জি মিয়ার সিটা মে নে লা সন নাং জি পুলোতে মানে কাস্টমার কো পি মা নিং কি হ্যাং লা সিনি তুমি ক্লেম পিলো পেন কে আনিং পাং সামনাং কলো হে বাং আনিং কি হ্যাং পেন সিনাং পুলো পোতে লিগ আনিং কি হ্যাং তিং সিক্লেম নাং কক মাতি সন আ স্টাইল সিনাং জি মেক আপ সিটা মে হেভি নাং নে লাইট নাং নে পসা মিনি তুম লা সো তিং সিনি তুমি পি পনলো
1: বাং বিমা কে পু
0: বাং বিমা
1: তাং তে না রংলি তুমলা ডাক আপারলার রং মাতা কে বাং বাং দুমা লা বিয়া ফান বু পো নাঙ্গা চপাং ই ই হে তাসুন দা দুমা
0: ও নন মাত কে নিকলি গুলার কে কি মিলাং পো নন মাত কি নিলং বাং বেলাং সতা মি আপ্রাং নি কে তো তো না কোলা দা লম মা বাং কে বাং বাং লো নিলি ক্লেম দুন লং লো প্রাই কে নন লা লাস্ট নি কে তো তো না পালার লং জেনেবা বিউটি প্যারাডাইস লং বাং কে বাইদো চেডো ওয়ে বাইদো চেডো ওয়ে মানে নিমেথাং নে বাং থেক সে জৈন বাইদো বাং এসে আনিং চিঠে দোলো হে আনিং চিঠে দো জৈন সে ছিবাং ওয়ে দা দিল দোকান সে তা মেং কে প্রায় নিলি সে হ্যান্ডেল নাং লাভলো নিলি সে লাং লাভলো পি মাকে বাং আন্তা নিলি সে মানে কুসন বা হ্যান্ডেল দুন এতে দিল হে লাং দুন এতে দিল কাস্টমার ফান্স তা মেস তা মেকে বাইদো পেন বাইদো হানাং জি বদম বাঙে বাইদো হাফান হাং সি লান সি বাইদো বাং বাং বাং লো লালো পার্লার লং কে ক্লেম বাং কে নে জয় কে কালি কিছুমান তুন কে জয় এ জয় জয় উ বুপু হে
1: জয় কে কাম কে আবে মাটি
0: লালো আর লো নি তুন কে আর লো সে ডকক তিতি আর নি আর বেজিং টাং নাং নে আহক লো হে সুতা মে আর নি আর বেজিং টাং তে দেট পুসুতা মে কাম বাং দুক পিক কে বুপ্রুপ দিতি ইনো আমনি এর ফান কাপাং এ ইনো আমনি এর ফান জেনেবা মাসাজ কাকুরি কে তুম চাকং নাং কক মাতি দি না চাকং গা চিপি মানে কাস্টমার ফান আনিং কাপাং সাম নি তো মাকাম কে লালো মাতি কাস্টমার ফান কোসন সানিং পাং সাম জি মা কোসন সে স্যাটিসফাই কি পিজি মা লালো মাতি লাসে লা লা কামাথা কাস্টমার ফান গা চিং হন কাস্টমার ফান কোসন সে নি আনিং পাং সাম থেক জি মা লা কামাথা জয়নি হেদি মানে নি তো ইদুক তো
1: তাতে নাং লীলা নামে থা কুলা চিং পু পেপ্রাং আনুট কাপড় কা কুলা ডাল লং নিকান কো আট বা ক্লেম নুন দো নাংলি
0: বাঙা পালার লং ক্লেম দোন কে নিলি কে নিকান এইট ইয়ার্স ল এইট ইয়ার্স নাইন ইয়ার্স কে কে চক লো হে নাইন ইয়ার্স কে চক আন সে মিঠাং চিং পু লো
1: তাতে নাংলি নন লম লা পাং এ আকর জাং তুম ফান কপি লো পুজি কে নন পাং থেক পিক পিক মাটি
0: ও লালো
1: সে কপি পি সি কে এন

0: জিমা আয়ান মা বহে
1: হুম
0: থান পাচি নিক জিমা
1: না না মা কর যাং তো ফান কে নি কে থান দে দেতা চ লা তো আমি থান দা আপগ্রেড পিক পিক
0: অহ
1: সো তো আমি আচু গা কিসমান কর যাং তো মা আচু চি কে কে ফেস চি কে কে তুম তা দো ও
0: হুম হুম
1: লাপেন কে কাচে চি মাত কে লা তো মানি হাং পিক পিক
0: হুম হুম
1: সামে ইসি ক্লেম দ্যাট ইসি ক্লেম দ্যাট দিতি লা তুম কালার সে তামে লার বয় দিতি কালার টা ইসি চিবিট পো ইসি চিবিট দ্যাট ইসি চিবিট পো লা দ্যাট কালিলাং আকো স্ট্রেট আকুরি দন পিট পো লা তো মানে টাইম টেবল চিনি নে
0: হুম হুম
1: কাছে মাত ভাঙ্গে আনি হাঙ ও হেদে টাইম টেবল চিনি নে মানে ইচু ফান আসন হেন ডাক জি লাসন ক্লেম লো পতে হলা তারপর প্রোটেক্ট দু নাং জি লাহাই বাং লতুম বাং নান মানে মাথা ঠে হেদে লাসে চি মাত কে চি মাত নাং জি
0: হলা
1: লাফেন কে মে থাং দা চিকেয়ার দা চিকেয়ার চেট নাং জি ইচু ফান কে লা হে নো পুলোতে সও চেপা হে নোলো আচুকে কালার চিবে তা চিপ হে নোলো মাতে কেমিক্যাল আংসে লো মাতে লাসে লা পিনে এট পুসতামে চি প্রোটেক্ট দন তা কিনাং সট লামাঙ্কে
0: ভালো
1: কিছুমান তুমি কালার উইথ প মানে অয়েলিং তা করে রেল প্রায় কে ইচুকে তুমকে নলম পুদাম এলো পথে সব তা কেমিক্যাল হরমোন সেম মাতি কেন কালার পুনন স্ট্রেটনিং পুনন সব তা শ্যাম্পু কন্ডিশনার হাই পেন ডাং লোক তাই তুমি কেমিক্যাল আংসে প্রাং প্রাং কে হাই কে আবে মাতি লাসে প্রাং প্রাং তুমি আছুটা মে পিক পিক প্লিম প্লাম বোল হাই পেন শ্যাম্পু আছুটা চিবিট উইথ ইংলিশ পিক পিক মাতি নন কে হাই কে আবে পিন ল বেলেগ বেলেগ মানে প্রোডাক্ট হরমো কেমিক্যাল প্রোডাক্ট হরমো হাইসে বেশি কে এনলো মাতি এলাসে প্রায় করজাং তুম নন বা মাদু নন আরো সো তুম আনলো পুলোতে হেম কে অয়েলিং করি পিক নাং জি হেম হেদি জাং থু চিবিট পিক না জাং থু কে ইচু আ আনলো
0: ভালো
1: আলা আন বাঙ্গে তুমি পাছো দুন ওয়াই নাং পো লা আন জং সি পিদুন ওয়াই লো পতে ইলিয়া জাত লেখলেম তা চক কালার লেখলেম তা চক স্ট্রেটনিং লেখলেম তা চক বা পিমা টেম্পারারি কিছুমান অকর জাং তো মাঙ্গে ও পার্টি দোপিনি কে প টেম্পারারি স্ট্রেট করে রি প টেম্পারারি স্ট্রেট করে দেয় পেন তেল তুমি আচু চিকিয়ার গেল না সে টেম্পারারি স্ট্রেট তা করি মে টেম্পারারি স্ট্রেট করে দেয় পেন ফিলো পুলোতে অয়েলিং করি ফিট নাং পো অয়েলিং করে দেয় সিংকে ফু বাং চিংঠি নাং পো জানো
0: তে নিলে নাকার জুথুই গেলে পোহেনল নোনলা এমে হাং ফান হে পিম্পলস দোকক টিমাটি আসলে সো পিম্পলস ফানে কুপি লোক এনা পো পাকা ফানকে
1: পিম্পলস ফানকে বেসিক্যালি কে কিছু তুমি পার্লার লং বাংস্তা মে মেদে দিতি তুম তা দো পেন পার্লার লং জং সিনি তো
0: ফেসিয়াল কি করি পেন চক ইমা
1: ও ফেসিয়াল করি পেন তা চক লা কেন তা পিম্পলস আর ট্রিটমেন্টস এনাং পো পিম্পলস আর ট্রিটমেন্ট দো হেদি পিম ফেসিয়াল হাই লং বস্তা মে কাপড়ে কাপড়ে দো কিছু কে মহাং পালক ফান্তা দো রিঙ্কলস ফান্তা দো আমহাং পা গ্লো ফান লাপেন কে আমহাং পিম্পলস তো ফান্তা দো ফেসিয়াল বাংকে যে ফেসিয়াল করে লো পাতে ও লাতা চক লা পাতা করে দে জি পাতা কালি কাপড়ে কাপড়ে দো লাকে
0: লাবাংকে আদর আদামটা বেলেগ বেলেগ পাব
1: কালাং আদর
0: আদাম
1: কাপাল লক
0: ফান বেলেগ বজার হেদি বাং আপারলর আং বেদ দুন বম দুন বম পেন নাং নাংলি মিঠাং রাচি খুলি দে লমতি কুলাত রাসি কো সন ল নাংলি নিঙ্গে কারং চি খুলি এট পেন লাবাং
1: জাত নন্সামে বাং লং ক্লেম দন বাংকে বাংদার পিনাক লমাতে নন বাংকে মিঠাং লপত মিঠাং সাহেম ফু লপত এনিকা রং তাদল স্ট্রেস তাদল আথে এসে কুলাত কাছি লাং নাং কা হ্যান্ডেল নাং নাকে আহিম ফুটুমসি চিনি ল সুং হয় আসা ও হ্যাঁ আমি ফ্রাঙ্কে বানা বাঙান্দার সে দল নন বাঙ্কে নিয়ান্দার সে বাংলায় ক্লেম দন বাং দল বাং পিমানাই তয় কে চেং সি নাকি ক্লেম দন চেং কে আচুকার কক এঙ্কেলা ফুলি ক্রিম কে এ না হরমু লাহাই বা বাসন হাই সে কাঙ্ঠি দন দন লাং মানে কে চেং সি খুব বাঙ্কে এঙ্কে পে পিবানা চেট লাহাই লা কাস্টমার ফান কিউ সে তাঙ পিবানা চেট টাওয়েল লাহাই সে কে চক দন দন লাহ কে চেং সি কে বাং বাইদো বাং চুন টিপ লোপতে লাসো চু বাং কে আর রুম পেনিং আর কক দন নাং পো আসন লাং কে চেং কো কে চিপা বিপিক লাং আথে থেক থেদ লাং মাতে
0: পেন্সি মানে চার্লি দুন বম
1: চার্লি দুন বম চার্লি দুন বম কে লাং পেন্স তামি ইলি নিং চিপি দুন বম লো যে ও লাসন সি আচুকাং টিপ লাসন সি বাইদো বাং কে অত লাসন সি কে কে ক্লেম পু বাঙ্গে লাহা ডাক পেন্সি আইডিয়া লং দুন লো হ্যাঁ
0: তাতে নাং লি ফার্স্ট লা বাইদো গুপি লন ফানা কে তয় চেং হেলা ডা কে লা মেকুং গি ফু বুদা দুগ মা তে দি লাসি নাং হেলা ডা কে ক্লেম লন চেং ও পিলো পার্লার লং হে কে অদুন চেং নাং লি হে
1: পার্লার লং এক্লিয়াম দন চেং কে লালোয়া মনি নাং থানে লো মতি কার ককার ফেক পেন্সি কে চেং দন লাপেন কে আফি চার্লি বম বাইদো নাই থান পেন কে ঠেক আং ঠেক বাং বাইদো নাং ঠেক লং লো হে বাইদো নাং ঠেক লং

কৰম লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু বিৰতাৰ যুদ্ধ বিৰতাৰ পঢ়িয়াবাং নীলি মদন সিং ৰংফাৰ ক্ৰেথ ৰক আসাম এসেম্বলি বাজেট ছেশ্যন পিনি পেনচেংলো নিকংক ৰাইচি আন কেইদজি বাংশ ছেশ্যন আহত কাদুকাবে ক্ৰেথ ৰক মাই ডপো জাকংনি ফাই কেব আনি ফাইনেন্স মিনিষ্টাৰ জয়ন্ত মল বৰুৱা ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা পেনকাচিৰি পন গভৰ্ণমেণ্ট ছেকেণ্ড টাৰ্মচ ফাৰ্ষ্ট ফুল বাজেট পাকলাংপো জাকংনি ফাই থংকেব ৰাইচিয়াৰনি বাজেট ছেশ্যন ইংটনপো আসাম এসেম্বলি বাজেট সেশন আফ্রাং পাতুমি আসাম কেবিনেট ইমার্জেন্সি সার্ভিস কেপাংটাং ইন্ডাস্ট্রি কেপাচিং থুর লপেন্টে এডমিনিস্ট্রেশন কেপাংটাং আফান ইসি আর ডি কে দোয়ালাম চেপারাই পনল দিসপুর লোকসেবা ভবন আলং কেপাডু কেবিনেট আমায় আফি চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিনিংজি কে আসাম পুলিশ ইসি ইসি হিনী নম্বর সার্ভিস কেপাংনি কেপামিয়া ফান টাংকা ক্রুর থ্রক্সির কেপ রা থ্রক্সি রা লাক্স থ্রক্সির কেপ কেপিয়া ফান কেবিনেট এপ্রুভেল পিল বাংসোপেন পুলিশ ফেয়ার ফাইটার লাপেন্থে অক্রান ডিপার্টমেন্ট আংবং পাচিমিলিসি ঘণ্টা ইংকরাফলি রাডাফান ইমার্জেন্সি সার্ভিস কেপিয়া ফান কাম পারিডেংপো বাংসোপেন হুম ফারোহিনি গাড়ি আফান মোবাইল পুলিশ স্টেশন আসন পামানপো পু আগেহাই চিফ মিনিস্টার নিঞ্জে

কেবিনেট বিশ্বনাথ চারিআলি আলং আমুল ইসি মিল্ক প্রোডাকশন গ্রুপ কে পাংনি আফান বিঘা ঠংকে প্রাগে থম আলং দে এলটমেন পিল বাংসপেন হওয়ার আলো মিল্ক ইন্ডাস্ট্রি আজাকং ইংতাং পো লাপেনথে গাখির কে পামানাটুম আকিমি আতোয়ার লং পপু আকে হাই চিফ মিনিস্টার নিংজিল কেবিনেট আমায় লং সেশন আহুত কে পাকলাংজি পেনাং আন বিল আফান্তা এপ্রোভেল পিল বাংসং বং স্মল হেভি লাপেনথে মিডিয়াম ইন্ডাস্ট্রি বিল 2026 আসাম জনবিশ্বাস বিল 2026 আসাম ট্যুরিজম ডেভেলপমেন্ট বিল 2026 লাপেন আসাম ব্যবহায় সুচলতা বিল 2026 কেবিনেট আমায় এলং হওয়ার আলো আগর মাতে চাপ আবেহা বেপার আংরি কেপাংডন আফান মিনিস্টার পিয়ুষ হাজরিকা বিমল বরা লাপেন জয়ন্ত মল বরুয়া পেন কেচারি পন ইসি কেবিনেট কমিটি কেসেং আফান চেপারাইল বাংসো কমিটি চাপ আকেটি কে ক্লেম আটুম আফান আলি গে পালং আফান কাম ক্লেম পৌপু আকে হাই চিফ মিনিস্টার নিংজিল আলাং লিখিনিং যে কে ইন্ডাস্ট্রি এগ্রিকালচার লাফেন ফরেস্ট ডিপার্টমেন্ট বাসো কমিটি আংকাং আলু কাম ক্লেম রাব ফেট পো আসাম এসেম্বলি আলং নন আন পেন নন পেন আসামিস ইংলিশ লাফেন্টে বড়ো আলাম আলং হিন্দি আলাম দা কিনিংজে লং আফান চেপারাইল বাজেট সেশন আহুত পেন এসেম্বলি আলং হিন্দি আলাম কেপারি ডেং আপুথাক এসেম্বলি জেনারেল কমিটি আমায় আলং চেপারাইল আসাম এসেম্বলি স্পিকার রঞ্জিত কুমার দাস পাতুমি বীরতা কেপাচে টাকা ঠেংনু বাংস আলাম পাকলাং সি কিনিংজে কে হিন্দি কে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লাসি বাংস আফান মানপেং পিসি এসেম্বলি বাংসো আপুথাক চেপারাইল আলাং লিখিনিং যে কে আসামিস ইংলিশ লাপেন বড়ো আলাম পেন আপার্টা এসেম্বলি এলং হিন্দি আলামতা পারিডেং লংপো সেন্ট্রেল গভর্নমেন্ট গুহাটী আলং পেনি লাপেন পেনা ব্রিক্স স্টেট এন্টি ড্রাগস আসং আকে হয় আতুম আমাই পাদুল হোম মিনিস্ট্রি কাঙারলো কেডো আরাকি আহরমু কে কন্ট্রোল আসং পেন কে পাদু বাংসো আমায় লং আরাকি আহরমু কেপন কেবান লাপেনথে কেপারি ডেং আপুথাক কেচেদান আফান ব্রিক্স মেম্বার স্টেট লাপেনথে এন্টি ড্রাগস আসং আকে হয় মাতে কাংটু ফিসারসাতুম আলাং লিতুম আনিং আলাম চেপাকলাংপো চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দো আন রিপ্রেজেন্টেটিভ আতুম আফান হিরজুমে পাজিরলো সোশ্যাল মিডিয়া পেন আলাং লিলামথে কিনিং জে কে ইসি ড্রাগস ফ্রি সোসাইটি কেসেমার আফান ইন্ডিয়া কেংকাম চেয়র দনল লাপেন পিনি মায়ালং লাহাই আকিসং কে পাবির ফান ব্রিক্স মেম্বার স্টেট আংবং চেরাব সেরয়পো ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল কে পাঠু কে চেপাতে পাটোয়াজ প্রি কোয়ার্টার ফাইনাল ইসি কে পাঠু নরওয়ে বাটাই ফো চ্যাম্পিয়ন কে মান ব্রাজিল আফান গোল হিনি ইসি পেন পারেমসি ফ্রান্সি আফান কোয়ার্টার ফাইনাল আংডেং লিডুনল নরওয়েয়ারি ডেং কেরেম আফি নেমার জুনিয়র ইন্টারন্যাশনাল ফুটবল কে পাঠু পেন রিটার্ড এনল আইসিসি বল আর্লো সপিমার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট পাটুয়াজ লর্ডস আলং ফাইনাল কে পাঠু অস্ট্রেলিয়া ইংল্যান্ড আফান উইকেট রক্সি পেন পারেম সি চ্যাম্পিয়ন মানল বেটমুনি আফান প্লেয়ার অব দ্য ম্যাচ লাপেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট আনং এ পাজিরল পিনি বীরটাকে পানসি ইংটনে কৌলো

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আংডেনকে বাংলাকে মিডিয়াম ভেবে লং মিটার্স ফারুপ লিরা ক্রেসিরা টক বরফো কিলোয়ার্স লং ফারু থ্রক সিরা ইংকরাসির ক্যাপ লাপেন এফ এম লংকে ফারু ইসিরা ইসিরা টক বর থ্রক মেগাহার্স পিনিকে যাখং নি ফাই থেরক উর্মিয়ার নি

0: লাংহেলো এ প্রাণ লাংহেলো এ চিঠি লাসি লাং পাচে হো দেট্রি কিজুন লাং আর নিবাং তা মিনিট ফ পেন মিনিট ক্যাপ আন আপর পার্কলক পেমেরা পুথত পাংসাম থুয়ানসি লাংজু নাইজি লাং কাপেসো ই আকে তিলি মাতে আফুলে আলং আমাতসি পাংসাম নাইজি কাপ্রে কাফুলে আলং জংসি লাং পে জয় থু পুলোতাংতে লাবাং সোয়া লাং চেহো থু দে তাহাই দংকল আপেন লাং টুক আকুং আরায়ালং লাং পাচি তিবক লং লে দেট নাইজি জংসি লাং চি তিবক দো পুলোতাংতে লাবাং সোয়াদিমালং ব্লিচিং পাউডার মাতে আদুক রিক পেন তাই নাইজি নিঞ্চি বিক থা কিজুন আলং কি বি আলং বং মাতে আফুলে কাইকে তা দিব্যের নাইজি লাং কাচু এন আহুতা ইরি পেন চিফুবক নাংনে আবে কেদিং কেথন তাং আহারলুং আসন পেনসি লাং চোসক নাইজি
1: লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আংডেন কেবাং লাকে মিডিয়াম ওয়েভ লং মিটার ফারুপ সিরা ক্রি সিরা টকবর ফো কিলো হার্স লং ফারু চক সিরা এঙ্কর আসির ক্যাপ লাপেন এফ এম লংকে ফারু ইসিরা ইসিরা টকবর ট্রক মেগা হার্স দনমালি আদন্থু লুন বানাংডেন আলং আফ্রাংসি জয়রাম তিসুপেন কিলুনা লুন আর জুগ লংপ আলুনালাম থেকে পিরবি বোলেং ডুনটিক আকোকে আরজিক সেনাং আলাং লিপেন কিলুন লবাং সলুন

0: লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু ডনমারিয়া ডুন্ঠু লামজিরার জিগলংপ লামজির কেথান পঞ্জিয়া বাং মিল্টন তেরাং লামজিরা ঠেপি কে ইংলং আর ইট কেটি কি পেন টমন টেপলি কেহেং নু আপু থাক আর জিগ সিনাং আলাংলি পেন কেথান লামজির
1: সাই কতিকি চেথান থে পিনলাং আহুটকে শিকার লাপেন হাবিরারলু কেলং আন আসন গিরি লাপেন কিপাংরুম পেনসি মনে তুম চিপাং রেং লো থেসেরে লাপেন ফুরুই কিটুক পেন কিচু হেলো আন কিচু লো সাই কতিকি কিপাং চেং চেং কে আরলো সুয়াতুম তাহু পিনসুয়াতুম আন গিরি লাপেন শিকার কে দাম আফি আরলো সুয়াতুম বাং কে হেম দু বিগ বিগ ডে টি আমাৎসি আসন আসন বাপ লাপেন আরং কাচু ই পাংচেং লো কিজুই আসন সি লাপেন লাতুম কিছু মে আসন হে হে রি সি এ বোম লো আফিয়ান কে সক চিনি সি কে এ তা পাংচেং লো মুনে না কে চান পন বোম পেন পট আন কিরি লাপেন কিলং তা সুং পন বোম লো পিজু পিজু পেন কে পেন সোমারা তুম তালা সক কে এ হে হে সি চার্লি দুন লো লাপেন আফিয়ান কে কচু এ কচু টিকি আকাম সি পিনসু আতুম তা কিপ অং দুন লো লাসন সি চো এ বোম চো টিকি বোম পেন আজক আতুম থেকলং লাপেন লাসন সি চালি পন লো এলং আদিম এ লেথত লেথত টিকি লেথত লেথত পুলোতে কেলং আফি অং অং এ অং অং টিটি লাসি কচু এ কচু টিকি চেতেরেক পন বোম লোতে কিলং তা অং মুচত টিটিল লাতুম পেনিং লাদাক ক্লেম লোতে মুনিং কে হা আংলং কাপ্রেক্সি কাপ বোম পো লাসন আকাতিকি আফান কে পিনি ইলিতুম ঝুম আকাতিকি পুলো লা ঝুম কাতিকি আলাম লে পিনি আসাপ চিংমাই লনা কচু এ কচু টিকি আসন আন্তা ইলি মুনে দাসন রেং এট আপি সাইডে লো লাতুম তা কেরেং বোমজি লাপেন কেথে পন বোমজি আফান আন নাংজি লাতুম আন কে হ অর হেলো হ অর কে লং লে আলো সি লাতুম চেলং চাপ এলং ওয়েট আদিম সি চো এ চুটকি ভারত লুটে হ অর তা না আবে বোম না আবে বোম পেন আফিয়ান কে আবে দে থাংজাং পো লাসি রিট কে এন চেতেরে বয় লু পুলুতে হ অর

আলুন থু লুন বানাং রেঙালং হেওয়া লিটারন পি প্যান কে লুন আলুন আর জিগুলো পো আলু নালাম থেকে মালম সো আ কোকে আর জিগ সিনা।

নরে নাংলে তুম বিনোদ দাওলাঘপু পেনকিলো আর জুই লংদাংলো লাগে আকাশবাণী নিভু আদন্থু বড়ো লিরমিয়ালুন আর

নৌরে নাম লিটুম ফাইল বসুমতারী লাপেন লালিতা দেউরী তুমেন কিলুন আর জুই লং টানল বড় লিরমিয়ালুন কেলটকে পারজু জামে কাংনে কেলাপন সি কাংল নিল লাকে আকাশবাণী ডিপু নালিতুম জামে কার্জু লংবম লাকে এফ এম বেন বেন ভারু ইসিরা তকবরা সিরকে মেঘার্স নিউজ অন এয়ার এপ লাপেন রেস আই এপ পেনসিতামে আকাশবাণী ডিপু জামে আর জুই লংজি আদন্থু রংরবা জামেক আংডেং লংপেন ওয়ান মহোৎসব আর ইবেন বাজে তন্দন সি থেংপিয়া রংকে আসাই পুথাক লংসিং তেরাং লাপেন হুটবাংফি দহমি ইংলেংপি আটু

0: আফ্রাংসি রং রুবজাই মে কারজু দো আন ফান্তা কারডম পাজির ইগলু পিনি নিলিতুম থেং পিয়া ক্লেম কার চে ফুথাক চিহু চিপুত পঞ্জিয়া ফান্সি খবর ই লাসৌ ফুথাক নিলিতুম সার লংসিং তেরাং ফান্সি চোফা পনিকলু আলাংলি নন স্টুডিও আর লো নাই নিটাংলু নালি ফান আকাশবাণী ডিফুয়া হিয়েন পেন সুরি সুরি কারডম পাজির ইগলু তাং তে নাংলি নাংলি মিথ্যাং নাংচি থান পন ইকজি মা নাংলি কুপি সি নন গে ক্লেম ইক বম
1: নীলি নন বা কে ফরেস্ট তুম লংসি ক্লেম বম হ্যাঁ ফরেস্ট তুম বেন সি ক্লেম রাব রাখলো না পেন না সিং পি কিমে কিমে কন মা নন কাছে থাং না পেন নন পি উঠে লং কুপি মা কিমে মু চট চট আ থিং পি কাং ওয়াই পেন না হে ক্লেম সি নীলি তুম নন লম ক্লেম বম লো
0: থিং পি আক্লিম কারচে কমেন্ট টু পেন সি কপাং চিং দনিগলো
1: নীলি থিং পি ক্লিম কারচি কেচারলি ডুনকে ডাকডা ডেলো নীলি লা উডালি লংতা ডাককে কাদুগবি প্লেন্টিশন মতি সন নার্সারি ডুমতি ডাক্তার ক্লেমন বম মাসে ডাক্তার হাই টেক বেন মাসে ক্লেমপন বম লো
0: নাংলি কপি পিয়া থেং পিয়া ক্লিম সি কারচে দুন ইগলো
1: নীলি কারচে গেল সন ল মহাগুনি নিম ভেটকর এ অর্জুন ল পেন ফাং সিগুন চাপ আর লাহে সি নীল তুম ক্লেম বম ল নার্সারি বোনাই বম লহে লসন সে ক্লেম বম লো
0: তাং তে নাংলি থেং পি এ এ ফ্রাং কুপি সি কে ক্লেম ক্লেম ল
1: মানে লসা থিং পি কারচে ইয়ে ফান বংকে ক্লেম চেঙ বংকে আর ডিম পাংথাই নং প পেন চাইনং পেন জং সিকে বাই বাট সাই দুতে চাইনং পেন বাই নং পো উই থম উই ফ্লি লসন নলি পদ দুক নং পোমতি দি জং সে আবি প্লোতে ট্রেক্টর হাং নং প ট্রেক্টর হাং পেন সি লংলি পতেপ নং প ল পেন লডাক চাইনং হি পিদু নং প হ্যাঁ ল পেন সি ল পলিথিন লং হ্যাঁ দি থাপ ল সে লাদাক সে আমু এ পো মহাগুনি রং পুস্তা মুনি নি আন এ পো হ্যাঁ মেচুর লো পুলো টাংটে
0: লাবাং সো আলং লিয়া দুকে পাথু নং জি মা মাতি লাপু
1: পাথু আং নেলো
0: পাদু ই নং পো থাপি দ চ
1: থাপ ফিট নং পো থাপ পেন সে নি নি বেনে ফং ফং লাং আব্দুন ওয়ার নং পো কেরা সাম হাগুনি বাং কে আক্লিম ওয়াং পো মতি দি আক্লিম ওয়াং লো পুলন্তে নন লম নীল তুমকে চেং ল আর কয় আর কয় প্যান চেং পমোলা পাই পাই লাপেন চিতিয়ে চিকলুলোতে লাকে জ্বর তা জ্বর পো রন তা রন পো
0: তান দিলা ব্যাংস আথেং পি মাহাগুনি লা এ এ ফ্রাঙ্গে আর নিম নাং জিমা
1: আর নিম নাং নিলো লকে মানে আমু নাম দাম নাম পো আমু গেলং ইতা লাগে উডালি সে লং পো আমু ইয়ং সে ওয়ান প্লোতে ইংরাপ নাং পো লাক আমু থে অবস্থা মেলা বেলেং নং পেন কচিং দাট আনবাং কে লগে আর রং বাং বেলো ল বেলেং আর লগে তো আনবাং কে লগে কি মেলো মেচুর বেক আর রং বাং বেক গে তুমলো
0: প্লাস্টিক পলিথিন লং লা লংলি থাপ দেত পেন লা মু বি দেত পেন নাং নি তুম ডিপ চেক টি মা মাদি লা পু
1: ডিপ
0: হং সি বি ক
1: ডিপ দেলো ল পু আ বেট আ টেং ল আর পান কেপ কেপ থাপ আর জন বাং কে ফারোসি লসন ল রং সুরি সি সি সি ল বেট লং বনাই প গেলা সা বেট আ ডাক বাং কে ইংরুব সিরা ইচাক আলং পেন ইংরুপ হি নিল লসন সে ল কাসলি নাই ল অন্ত লংলে কে দাম দে নাই ল ইংরুপ সিরাই চাক লস লংলে আর ডাক বি পহেদি গা ডাক তিন সে মো বাপ তো আরলু নং পো পেন লা বেটা ডাক ডাক তা আরলু দাম দর পো পোয়ার লহে কে লগে মহাগুনি থিং পি নং ডিং পো মো পাই পাই চিতিয়া চিকলুতে রন পো ইস্তা মে এ দাম পো অনকে থিথেলো লস রংকে
0: তান্তিলা মহাগুনিয়া থেং পিকে ল্যাঙ্গাজু উনমা মাতে ইংলংজু সি এনিং মালা
1: মহাগুনি থিং পি লাং ইউ তা উন ইংলং তা উন লকে লাং দুং অং থে দাব অং লো আপেন ইংলং জু তা ইংলং তা নাম পি সন বাং মে মে থাং ডিং লো পুলং তে লা মে থাং মাসে আ বিন্দু কক লো মতি দি লা রুম চাম এ পো ইংলং স্থান ইং রং ও আপেন লা সো থিং পি গে কেং ও পেন থে দাব ও কান ক্রে ফল আন্তা লা সো থিং পি গে ফ্লাক মে বজার লো ইউ লসে নান কাছে থাং নে থিং পি লো লা মহাগুনি
0: মহাগুনি থিং পি গে কুপি সি কেনমে পোলাকে
1: মহাগুনি থিং পি কে লাগে আং তন লগে লা চেয়ার্স বেন টেবল পেন লা হেম কি কিম চুকাত পি নে পুস্তামে কাপড়ে কাঠিং পিয়েছন গালি লোলা মহাগুনি থিং পি বাঙ্গে লা বাঙ্কে যে এলা
0: আজাত পেনচং মে লা
1: পেনচং মে আর লগে এ ইং হাফ লেব নাই নয় লা পেন পেন্স লেব নাই নয় পি নে হলা সিগুন তুম পি নে কে কালার পিনা লাং মাতি লাগে কালার পিনাং নেলো লা পেন ইং কি ইং

0: পাঁচিল দন্তা
1: অঁ
0: চৰ্প
1: লাচন চিপিপ চক চক
0: কুপিয়া
1: চক
0: পল চৰণাং ককলগে
1: চৰণ কগডি মাংলাল মানে ননচন আর নি সপর গরম দিন মাংলাসন ল হু আছিল আর বউ নাই জুই প অংকে নংি চেট নংি চেট নংি চেট বজুত কক নে লুম ভানকে আতেং রি তালা আঙ্কুর চর পো মাতি দি আঙ্কুর বেঙান চর পেট পো আছিল চর পেট পো লাসন সে ইস্তাম আহর মু পুল লাগে ইস্তাম পুসে পাম দেট পহলগে অংকে লাসে এডাম পো লুম ভাঙ্গে কাচিং ইক অপর পাই পাই প্যান পুলনতে লাগে অংকে ডাক প্যান মাসে আর রং কাপ্রেক নাই বপো
0: আঙ্কুর পেন
1: ডাক আর রং হ্যাঁ আঙ্কুর প্যান আর রং ডাকছে আর রং কাপ্রেক বাং পো অংকে আপু আঙ্কুর চিং ইক পো আসিল হিনতাং চিং ইক পো অংকে কি খাইলাং মি পিক লো লাগে
0: লাসো থেং পি কে আচ্ছা লং লাই লং তা এমে মা
1: এমে লাগে
0: ল্যাং তা উন মা
1: লাং তা উন লাং জং অং রং অং লো প্যান ইং লং স্থান আপা মা জুপ্রুতে লাগে নিকান ফোথ্রা ওয়েস্ট আমি পার বাগন ই আজার লোলে বাঙ্কে
0: তাংতে চাপাথেং পি কো সোনসি গারচি নং পো
1: চাপাথেং পিতেলা সনল চাপাথেং পিকেলা আমু এন পো আমু এন পেনসে পাংরোম দুন পেনসে আমু তে নং পো মতিনি আমু তে দ্যাট পেন আপুলি বনাই পো বেগ লংলে থাপ এট চাইনং হি পেন পাং উই এট আলেন আলেন আলেন আলেন টিয়ার পো সেলা চাপম ডাক থাপ বো মাতিনি থাপ দা তেলাং পি ফিট নং পো পেন লা তুম ফানকে চাপ ফানকে কোসন লু পো লান কে লির পুলো কারবেলা মেগে গ্রেনেড আরুম সিলা তুম ফানকে পারি নং পো লাং পি বের নং পো অনকে
0: লা সার নং কিম্পি নং জিলা পুলো মালা
1: সার নং
0: খানকে
1: কিম্পি নাই
0: লাং পি বের নং পো
1: লাং পি বের নং পো
0: তাং তেলা আলং লে কি বিনাং জি পেন হালা বেগ লং কি অর কি পিনেং লাকে হালা মাহাগুনি নিম ভেদ করলা তুম বেনি সিবেত লমা
1: সিবেলু বুথেলা তুম বংকেলা
0: তান্তে লাগে হালা কাপারি এলং বেন থ্যাং তা থুম নাং নিলো মালা পু এদাম ফিদা চক মা
1: এদাম ফিট
0: ব্যাং
1: বলো
0: লতে
1: বাঙ্কে হেমা দুং আরাই পু পাই সুদিং আহই সুদিং লিচি ইস তামিলো লা বাঙ্কে
0: চিকলো জন কানা ফিসি কি এমে পলকে কতেরে এক মে প
1: চিকলো নন নন লাস চিকলো পেন মো লা বাই পাই চিতি আন কে এ নন এ বম লো মতি পেন মো চিতি চিকলো লতে কে বা কা পড় লগে এ পড় লগে বাই পাই লা পেন চিতি চিকলো হে সং বং লম লো
0: চাপাথেং পি কু পিছে পেন চং ইল লাগে
1: চাপাথেং পি লাবংকে জাং থু সিগেন ল হানি আথেং পি এ পো তেরে কম পো এ পো আর রং সে থে লু পুলো তে চাপ ফান বংকে আরাক পা দই পুলো দে হ্যাঁ চাপ পুকে আরাক আবে চাপাথেং পি গেলা লো আর রং পা ইক থুর ঠেক লু পুলো তে লাসে লাসাথেং পি মাংকে ইনকান কেপ কানক্রে ফ মানে কানক্রে হিনি ব্যস্ত আমি নাং ইলি তুম যংসি আর রং সুপ ইক থুর হেক পুরো তাং তেল আমাকে লাগে বাং পন দেট পো লাগে
0: কুপিয়া পসি ইক থুর লাইন তে লাগে
1: মানে লা আর রং ন না ঝাক তুম কি ক্লেম মাকে থেক দন লং তেং তেলা তুম মাকে চাপা রং মাকে আর রং ভারি ভারি তামে আর রাগ আবে কার বিতুমকে আর রাগ আবে পুলো হ্যাঁ তা অখমিয়া তুম বাং পুলো আফিক আবে আফিক কাপা দো ফানো লাসি আর রং অলং পেনা আন লা চেকা থেক পেন প্রতি মাঙ্গে নুকিরং সু পেন সি পুকাং পাং থক পাং থক পাচে প্রথি প্রতি নি কানে সি পেন ফং ফং পাং থক দুন উন পুলো তং তেলা বঙ্গে লাস রং মাঙ্গে আর রং ইক থুর পো লা বাঙ্গা দরত দুল ইয়ং সে আর রং আমি এক পাবে দ্যাট পুলো দে লাগে এনে থেং দে চি থেক নল থাং চি থেক নল লা বাং বেপারি তুম কে নাম তুমলে বাং বুস্তামেলা আমি এক টং লং বন সি পু আমি এক টং হং পন ওং ওং দুম লাস আর দুম সে পঞ্চত পো লাগে বুতালি দুম দহ লাহাই হাই সে পন পো আংকে লিয়াবে পিনল লাবাংকে
0: জং সি আর রং পা ইগ লুন থেক বতি লাগে আর জন বেন মাসি পন দেত পর পুলুম
1: আর জন সে পন লল পেনন টিয়ার ঠুলিল দোয়াই কি হি বিজি কি পি লসনা সিস্টেম তা দোলো পুসে নন গারজিল পনস্তা মেলা সা দোয়াই বাং নিলি ইউস লং লি পিনল স্টালা নো কিরং সো পেন আবাংকে মিঠাং মাস্ত ক্লেম ল পেন সে থেক লং ল হ্যাঁ
0: তাং দিলে ব্যাং সো আচ্ছা বা রং কে লাপু হেমে দুং রায় লাপু সন্দ এমে মালা পেন ল্যাং উন মা
1: ল্যাংটা উ
0: সোনা লং লি রং সিগি উন বলকে
1: চা পা রং কি এনে বাগান বাগান সে ব্যাং কি ক্লেম হ্যাঁ আর ডাং পি সে ক্লেম হ্যাঁ তা ইলি গে ডিম আবে তুম পুলো তেল আহই সুদিং সুদিং তামে লাগে কি মে পে গেলাম ল লাগে যে থিং পি পায় ডিং সিং তামে ল লাপেন থিং পি দোলো পুলোতে মো মো ইল নন ইলি লে চুক্লেম কাং তা বুদি সরি থান পুলোতে মো সুমার ডিন্স তামে চিওর নং পোলো তা ইসিয়া কসন হেম হুম প্রোটিয়াসন সে নামা নামলো বাং ডিম কে আদর কে থে নাই নাই সে তিন নামলো বাং

0: ne li nang li pa na ar juik lang. Nang li owe ki miya tom pan, teng pi kar che ta ali do la pen ki war mo na pan ta ali dhip pik pu nang li. Radio kar jo ra tom pan than pa chi ni ik ji ma.
1: Owe ki miya tom, ka do ka we pi or the long teng pi ka we jo ini si non bang ki. Ka prek department rooms ta me pa klang no. To si la hai teng pi amu kha bang ki. Ki charli do la pen ki ee ki som ki nang sor lo. La ali ke chipa doji pulante worenga war sa yong se ave pulante la so thing pi a claim a nursery in kan si pen bet pharosi mam bet phoke person le chu bonai dun bustami la hai thing pi kinang sorlo a claim bustami yong se na a claim do pulote non banke department of source tami non ke la mu pen ili than mo mi guni bu bang hali dak pen a claim ge nam nam se throkke dak ki e rula ই মিথাং জুং জুং বেন নার্সারি চুব নাই নং পো লাং দু নং পো পুলি বেগ চেনাম নং পো গ্রেন হাউস চুব নাই নং পো আসন্তি না থেং পিস তামে ল নন বং কে ল উই গি বিতুম স্তামে ল কে কিসুং ক্রুং কামলি নন মতি দি ফরেস্ট ডিপার্টমেন্ট দুম পেন লিং নং পো অং কে ল তুম সি হাজাত আক্লিম স্তামে ল তুম আফান পন পো ল তুম সি নাম পো পেন রাত তুম স্তামে মানে বাং লং লে থে মুচত পুলতে ল তুম বং কে থেং পি ক্লিম কি রে তুম দা দুমতি দি লাই চ আর ইদুন ওয়াই প্রতে লা সা থেং পি ব্যাংকে হাই থেং পি ক্লিম পেন পুস্তা মে সব কে ক্লেম পেন তে লা থেং পি ক্লিম কে কি ই কি সম লা হায় কাম হে দি লা সো বাং আ লে থে পি পুসি নিলি হিন পেন চিন্দা মা দে নন থেক দন লং বম লা চা পারং পুস্তা মে বাং ই তুম ফান হাং পন নং নাম প রং বেন কো আন মা পুস্তা মে লসন লসলা উই কি মি তমাস তমে লহায় কাম চারলি কে নং সর লো দে কা প্রেক তিন গভর্নমেন্ট লেবাং স্তা দন তিন ফান কে সকুরি তাঙ্গন ইলুমতি সি লহায় বাং কি ইতুম জং সি লদা কি ক্লেম দো পুরতে নন হুত বাং কি নিলং থিং পি দো নিলং পা না ক্লেম দো পুস্তা নন হুত বাং কি মে থাং চি পোসার দাম কং দি এ নং নিলো নন বাং কি ফোন বান স্তা মে পাকলাং লো পুরতে বাং নাগ মাসি বাং না হুমরি পো উই মি তমাস তমে লহাস থেং পি ক্লিম কি এ পুথাক আসন তিন জাম পুথাক নার্সারি গে বনাই ফান বঙ্গে নি হিন বেন ক্লেম তে বসে শুনিং রিপন পি থে লং নন বঙ্গে লাল ইতুম থেং পি গা বি থেং ফ্রাং গা বি পেনসি পি থে লং নন বঙ্গে আফিয়ং আর বি নো বি অং আসেলা ফরেস্ট ডিপার্টমেন্ট দুম স্তামে লা অমৃত বৃক্ষা আন্দোলন পুস্তামে ক্লেম নং কক লল বঙ্গে নে নন কে সন থেং পি মুনি তুম রিত কে পান দহ ন হক দহ পুমাসে থেঙ্গি এম দহ থেং পি পা চেম লাপ লমতি দি থেং পি গা ওয়ে জয়নি সি ল নন বংকে এ পিনি আর ওয়ে তা পর পেন আর ওয়ে বাং ওয়ে দেল লং লেন দেল ল পেন পর পেন কাম চ ক্লেম নং লে দেটি তিল ল থেং পি ইয়ং সা লি রা চাম লি র সেং সাং দো রূপ লন্তে আ পর পেন সি আর ওয়ে তা ল সুদাক মা সি লং লে চাম ই পো এ ইন হুন থুর পো ল দাক পেন সি ল সব দিম বেন মা সি আর ওয়ে তা পর পেন ইতুম লং লন
0: নানি এথানালাম রেডিও কার্যুয়ারা রা তুমতা আনিং নাইং সামদুন পোলা পেনালাং তুম সামে নানলি কে ক্লেম সোনান চারি দুন পপুনি থেলো নানলি চু ক্লেম চু দামা সায় লং আনসে তামে আর নাম লে হিরজুমি নং পা পিদুন লনে পিনিলি তুমাচিং কি জে থানা যাই মে কে লাপু আন লেং টনিক কক লনে কার্ডম
1: কার্ডম

সারপালাম থেলো বাঙালাম আর্জুরি মেয়াং বং চোবে এড্রি মাতে বাঙা বিদি এন পিক নাংনি পিনি আসারাম থেকে লাপন ফেললো। লাকে আকাশবাণী দীপু আদন্থু কার্বি ইলুনবারিম আর্জু এক্সেনাং ধনসিং তেরন প্যান হাচা কানালুন আর্জু এক্সেনাং।

স্কর্পিহান রিবং যুদুন্নালাম রং নিশি পেঙ্কে ক্রং সি পেং লেক পাই কম এক্রং চম চম মু চম কে ক্রং চম চম মু থম কর্পি হান রিবং নেচো যা কাচে ক্রং।

রেবং নাং জন পান থেলো নন কেনেলুন সে পোসেং লং নেনাং রেন রেলো বং কে হান রেবং সেং লং কে আসেং বেথি জং কে হন থারি লাং পং পেনথেং ক্লয় আরি পং সিনেলুন সে পোসেং লং তাসো সে কাচি ক্রং তাচে পা তার দুন রং নাং নে কর পিহান রিবং নে না।

0: নতুন ওয়াশিং মেশিন
1: ভাল লাগিছে
2: yes
3: কি হল
2: এই শপিং টু 2000 ক্যাশব্যাক পাইছো কিউআর কোডটো স্ক্যান করিলে হল
1: ভাল ধন পৰিব
2: নহয় নে
1: ব্যাংক একাউন্টৰ পইচা ৰিসিভ কৰাৰ সময়ত কিউআর কোড স্ক্যান পিন বা OTP আদি প্ৰয়োজন নহয় হেবোৰ কেৱল পেমেন্টৰ বাবেহে লাগে হে অচিনাকি কোড বা লিংকৰ পৰা সাৱধান হৈ ৰব আৰু লোকচানৰ পৰা হাত সাৰি থাকিব
2: বাচি গলো ধোৱানৰ পৰা
1: এই নতুন ধোৱান RBI কয়
4: জানি লওক সতৰ্ক হৈ ৰক
5: ফলা ফলাওক অভ্যাস ফলাওক
3: মেচিনত কাপোৰ ৰখাৰ আগতে চেক কৰি চোৱা নাই নেকি
5: ফলাওক ফলাওক অভ্যাস ফলাওক এতিয়াই ওচৰৰ বেংকলৈ গৈ ফটা পুৰণা নোট সলাওক বেংকে যদিহে মানা কৰে তেন্তে RBI ওম্বুডছমেনৰ ওচৰত অভিযোগ কৰক RBI কয় জানি লওক সতৰ্ক হৈ ৰওক
6: লাকি আকাশবাণী দেখো আৰু লামজেৰা জামে গাং ডেঙালং ওৱান মহোৎসৱ আৰু ইপেন বাচিতে স্বচ্ছতা মাতে কাছে পাংথি ৰাচাই পুথাক মণিৰাম ৰংহাং পেন কেথান পল লামজেৰ আৰু জেনা
7: পিনেরি তুমচে থানাং স্বচ্ছতা হি সেবা মতে কপাং থির পন আশায় আলাম থে হিং থির এট পেন কেদো কেথাক হেলো আকেনাং সত কেসো কিউন এ কেটের কে এর পেন কাচেপা জগজি আফান পুলোতে কেমেসেন আতমন কেনাং সত লাসি কাং থির জির হেলো মুনির আতমালং আহক পেট পেন কেদো কেথাক কেমেসেন জি আতোয়ার হিং থির জির পেন কেদো কেথাক হেলো এ অক এ প্রাণ আফান লাপেন রাজে মুমাং সেটামি কেলাং আবলন কেদো নিং ইং থির এট পেন কেদো কেথাক হেনলো মুনিত আতুম আক আরলো আর নাম তা আক আভি মাতে আহির জুমে সেটামি লংজি জগওয়ান পেন এলিতুম কেদো কেথাক রেংডক রেংনি পেন কাইকে কেদো মে সেনজি আফান জাসেমেত পেট পেন সন্থম আকি সুংসি আর দি পিপর নাংজি অক প্রাণ মাতে কেসো কিউন এ কেমে সেনজি আফান এ অত ইদুর মাতে নিং ক্লার এট লাপেন ইং সামজিন পেন কামাথা পন পুলোতে পাফ্রাং পন থেকজি পুদামে ইনুতামুনিত জংসি ইং থির এট পেন কেদো কেদাম কেদো কেথাক লাপেন কিছো কিজুন পুলোতে কেসো কিউন এ আহিন পেনতা পেনাং আন কে জগদো অক প্রাণ কেমেসেন জি আফান লাপেন কেসো কিউন এ কাছেরে থেকমেক জি আফান ইসি চোচে জুন জে আফ্রাং ইরি চেপামে ল্যাং জং জং পেন মাতে সাবন পেন কাছে চাম লা সেতামে ইসি কাপাং থির আসাইল ইং থির জির পেন কেদো আবাং ফু বাংফি লাং পাংবার দামে আর জে মুমাং কে ক্লেম কে দাম আবলন আকে প্রেগদো কাম কে ক্লেম আলং পুনন হেম কেদো আহুতলে পুনন ইং থির এত পেন কেদো কেথাক হেলো জুং জুং মাতে আহেম ইহুম পুসিতামে কেলাং মাতে কেথেক দাম সেতামে মাদুতা নিং আকাং সামদো লাপেন কে ইং থির জির পেন কেদো আবাং ফু বাংফি কে ক্লেম কে দাম মাতে কামাথা পন সেটামে নিং ইং থিন কে মেসেন আজক পেনাং আন কাছে প্রেগদো ইসি কাছে পাং থির ইলিতুম পুদামে ইলিতুম চেপাকলার জির পেন পিন্দেং সুম্পদ লুন কান পুসেতামে আবলন কাছে পিপন থেক হালির আচাম কাছে পিপন থেক লা সেটামে লাং পাংবার দামলতে আকে প্রেগদো হিন্দু ধরম আতুম আর নাম আকিতাব আলং সেটামে কিপিদো ইং থির এট পেন কেদো হেনলো আর নাম আক আভি মাতে আর নাম আহির জুমে লংজি লাসি কেদো কে দাম কে ক্লেম কে দাম কাছে পাং থির কে মাদু আতুম সেতামে আকেনাং সত ইং থির এট পেন কেদো নাংজি আফান সনক্রিহিনী আন আংডেং জাসেমেত পেট পেন কাছে পাং থির আকেনাং সত পুসি পুদাম ধরম আলো আলং ইসি

0: কিহিরপন নিং আরলু মাতে পীরথিয়ালং কি দৌকে কাচেপাং থির আকেনাং সৎ পুসি কিপুদাম হিন্দু আতুম আরন আলং সিতামে কিপিপন্ডু নিং ইংথিন কেতের পেন চেপাজক জি আফান ল্যাংকাং থির পেন ল্যাং চিংলু লোতে পাপ পেন আকেজক দোজি পুয়ালাম লাসন থাক থাক সি পীরথিয়ালং ইংথির এট পেন কেদো কেথাক কেমেসেন নাংজি কাপাং থির পন এট নাংজি কেনাং সৎ আর নাম কারডম দামদে আফ্রাং ল্যাং চিংলু এট পেনসি আর ডম নাংজি পুসি পুদাম লাপেন আন কিতুন আহেম লুদলে আফ্রাং সেটামে চিংলু চিংথি কেনাং সৎ পুয়ালাম সেটামে কিপুদাম ইংথির এট পেন কেদো কেথাক নাংজি পু বাইবেলালং পুসিতামে কেতক দো অক প্রাণ মাতে কেশো কি উন এ পেন চেপাজক জি পুলোতে কাচেপাং থির মেক এট হেনলো কেমেসেন আতোয়ার লাপেনকে হাজার আকেশো পুনন আকেজক দো আকাম তিন আলং সি কাচেপাং থির নাংজি আরন কাপাঠিক পন্ড পুদাম সিনাং বারপি লাপেন বারসো দামদে আফ্রাং মাতে দামদেত আফি আর নাম আরডম দামদে আফ্রাং মাতে আরডম এট আফি কেচো কিজুন আহুত সেতামে চোচে আফ্রাং লাপেন আফি পুসিতা ইসি কাপাঠিক দো বারপি বারসো কেদো পুনন সোপিনসো লাপেন সোয়ারলো আতুমাফান আদিম আকেপ্রেক দো লানপারাতা সোয়ারলো আতুমাফান ইংথির এট পেন কেদো কেথাক নাংজি আরশিক জিত পেন কামাথাপন আকেনাক সৎ পুয়ালাম সেতামে লংপন ইসলাম আধরম আলং সেটামে ইংথির এট পেন কেদো জি আফান জাসেমেট পেন আর ডি কিপি পন্ড ইংথির এট পেন কেদো কেথাক জি আফান কাসাউর কাসাউর এ কপি কসন সি চেপাং থির জি কসন আলাং পেন সি চেপাং থির জি লাসি আর নাম আর ডম দামদে আফ্রাং সি চেপাং থির এট নাংজি কেদামতং ফ্রে আচিক্লো নিফাই হিনি নিকান সুরিহিনীরা ক্রেপ হ স্বাচ ভারত মিশন কপাদোপন বম আংবং ভারত আদেত আদাং পি কেতের কে এর কাসাউর কানেম থু কানেম উইপেন পেজক ওয়েক নাংজি আফান সাই পাদোপন বম লাপেন লাসো দো বম আহুত পুথত মহাত্মা গান্ধী নিংকান ফারুই সিরা ফকেপ আমেহাং কেথে কাতালন পঞ্জি আফান পানং পঞ্চি ইন্ডিয়া প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী আহিন পেন স্বচ্ছতা হি সেবা পুয়াশাই পাদোপন লাসি নন চিটিয়া চিক্লো নিফাই ক্রেসি নিংকান সুরহিনীরা ক্রেসির ক্যাপ পেন কেচেং পন লাপেন ফ্রে আচিক্লো নিফাই হিনি নিংকান সুরহিনীরা ক্রেসির ক্যাপ আন আংবং কেক্লেম পঞ্জি আফান পাচেতাক পন নাংজি লাপেন জাসেমেট পেট পেন প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট সি আর ডি পি পন নাংজি পুসি রাত আফান থান চুনিংরি পাদোপন লাসি রং রূপ আতক আনু পাকলার জির পেন কেদো কেথাক নাংজি পু পেন পানং পনসি আর নি হতল কাদো কাবে আফান থান চুনিংরি পনসি কাপাং থির এট পেন কেদো কেথাক জি আফান হালাবাংসো আর নি পেন রং রূপ আসর সরকার আসাইখি স্কুল কলেজ লাপেন কাপ্রেক কাপ্রেক সং দো আন আতুমাফান সেটামে মেথাং আরং আটক আনু লাপেন হিথি বরওয়া আলং দো আন সেটামে কাপাং থির এট জি আফান চুনিংরি পাদোপন লাসি কাদু কাবে ভারত আদাং পি কেদো আরাত আতুম আফান প্রাইম মিনিস্টার আহিন পেন চুনিংরি পাদোপন প্লাস্টিক কেটের কানেম উই পেন চেপাজক নাংজি আফান হেমকম হেমরাই আটক আনু সরকার আসাই হেম সাইখি আতুম কেক্লেম আদিমালং পেন আন্তা প্লাস্টিক কেটের কেনেম থু লাপেন কেনেম উই পেন চেপাজক ওয়েক নাংজি আফান ভারত আংকাং পি কেদো আরার আতুম আফান থান পাচিনি পন পাদোপন লাপেন আনপারাতা চেপাং থির এট পেন কেক্লেম পঞ্জি আফান সি থান পাচিনি পনল লাহাই হুই আকাম আলং কাদো কাবে আরাত আতুম সিতামে কাছের আবদুনজি আফান সি চুনিংরি পাদোপনল
1: লাপনপুর নাংলিটুম লামজির আজামে গাংডেং লংপেন কাচিপাং থিরা সাই পোথাক মনিরাম রং হাংপেন কিথান পন লামজির আর জুই লংতাংল লাকে আকাশবাণী দীপু

0: আদন্থু পিনিয়ালাম যে রাজামে গাংদে লংপেন ইনু লুন লাম কাবন্দা বাংফু লংবিরতে রাংলা প্যান হুদ বাংফি জুলি বেপি আটমং বং চিহু চিপুট আর জুকসেনা
1: লাকে আকাশবাণী দীপু পিনিনিলি তুম কচুফাপনা বাংফু আলাংলিকে লুঞ্জির লামজির হিরজির কেতক কেথেক বেনাজক কার্বিয়াংলং আরলু ইনুত নংনাম কাছেথাংলং বাংফুলো চেথানদাম এলোতে আলাংলি ফান কার্বিয়াংলং আরলু আমলু কাতুমগে কাছিনি আতুম ইং আরওয়ে তাহাইপ আথে পিমা কার্বি লামার জানলাংলো পোলোতাংতে লুঞ্জির কেতক আংদেনালংকে আলাংলি মেনসি কাইকেতা ক্লাংদং লাপেন নং এটা কেলং টাঙা বাংফুলো পেন কাপ্রে কাপ্রে কা হিনা নাথুতা পেনাং আন কেথেক দো আলাংলি নন নীলিতুম সাহেম মাইক্রোফোন আথেংনু ইংনি টাংলো আলাংলি মেন কে লংবির তেরাং তেরাং আকে হাই নাংলি ফান আকাশবাণী দীপু পেন সুরি সুরি নিং কাং সামাকেরু নাং ফাজিরিকলো নীলিতুম নাকা চোফা তেং পেন কেবাং পেন আপর নাং চিপি আপন তাংতে আকে হাই রেডিও কার্যুয়ারা তুম ফান থান পাচিনি একথা নাংলি মাহাং কে থেকা দিম মাতে নাংলি রং নাংলি হেম কোনাত ইগলো লাপেন নাংলি সার পি সার বুড়া মেন কে কসন ইগলো
2: চরল নিলি ফান কাশবানী দিফু আলং নাই চোফা পনপল সেখাতে রেডিও কার্যু কচিং হন আঘাত তুম অন ফানসামে নিলি হিন পেন সেঙ্কান সুরি নি রাইন কর ফ আকারদম চিপি পাজি আল কারদম আপ্রাংসি নালি নং কার্যু আলং পেন থাকদম কাং তুং লাল নিলি মাহাঙ্গে থেক আদিম কে তারাবাসা স্তামিনন দৌবম কে দিফু কার্বি আংল মাহাঙ্গে থেক আনিং কানকে ইংকয় রাহিনী ফাইকুনিয়া চিকলো চেঙ্কান সুরি ক্রিসের ক্যাবরা ট্রক্সের ক্যাবরা হিনি লাভেন নিলি পোমেন কে দর্শিং তারা নিলি পায়মেন কে সিকান সেপি
1: বেন নাংলি তুম কোটি বাংকো আন্দুইক নে
2: নিল তুম বাহিনী বেত নিলি আক্লিং সিল লাভেন নিলি বংদো আরো সোসো মোনালি তেরাং পি
1: লাল তেরাং কি হাই লুন আলাম থেকে তক লাতাইলি মেথাং কারবি আলাম পেন পসামে কি জয় কে কে কালি জং জং মাথা প্লা পেন লে মাথা দামলোতে জয় পিক আসনসি মাথা দামি সেটা তক থা পুনং হদাই কক লুতাংতে তক থেকে যায় তে কারিমাদি আথিবিমা কার্বি আলাম তা সুংক্রুং সুংক্রুং পুনিলি কি পুদাম বাংকে ইংলিশ আলাম পেন পুলোতে আলাম থে তিন তা লং লাভজি সেটাইলি কার্বি আলাম পেন গেলা পুসন কালি এ যাহাক আলাম থেকে কার্বি আলাম পেন আবে পিনলাং পুতা দোলাং দোলাং চট কালি দো ওলাং ইজির আলুন কে তক কেপা তাং দে জিয়া ফান্তা নাংলি কো আনলুনে কেমা থাকে পার্শিক নাংপো লাপুসন দো লাসে নাংলি লাবংসো লুঞ্জির কেতক নাথু কমেন্টু আনিং কান পেনসি লুন কেতক ইক ছেংল
2: নীলি লুন কেতক ছেং কে আনিং কান সুংলর বঙ্গে নিং অব দেলো স্তামে নিং কান হিনিয়া প্রাং পেন লকে ছেং দুন কে আসো ছেং দুন সি নন পোন দা টকবো
1: নিং কান হিনিয়া প্রাং পেন আতি তাংতে কপি কোসন কামাথা মাতে কপি আনিং কে হাং পেনসি নাংলি লুন কেতক নাথু কেং কাম কাছে জরিকল পুদামে কমাটনিয়া লং কে থেক দুন লং কে চালি দুন লং পেনতং নেতা টক নাং লাংপু কামাথা দুন পেন তং কে টক মা মাতে আসন কাপড়ে আথে দোল বাঙালাম পেন চেথানাম লুপুলো তাং ইনুত গুরু মেন্টর পুদো দুমা দিদি লাসে লাপুসন নাংলিতা দো ইকমা রেডিও কার্যুয়ারা রা তুম ফান থানিক থা
2: চরুল লবং সলাম কার্যুর পর বিপসি কার্বিয়া লুঞ্জির কে টক দুন চেং দুন দেলো মা মাতে লবং সো কেং কাম চেজর দুন লোমা পুলোতে ইহিন পেন কিনিং জি কাং তুঙ্গে লালো কেদাম তাং হন বাঙ্গে কার্বিয়া লুন মুখা কে টক মেসেন সাং সেটা আং বং মেলম কার্বি আলুন কে টক আর তুম কমামালো নে সেটা মে কার্বি আলুন দিহুই সিনা ক্লাং বাং মে মে পিন আর জুনো ডাক লাপেন লুন টক লাপলা দে লাপেন আর ডি ও দেড় সি ঠেকামল মালা সো মাথা সে হিরজিরটা টক দে পাশে হিরজির পেন লুন না আকেন কাম সামে সে জর লুন থেকে সঞ্জি মাপু মাথা লো লাপেন ইন্ডিয়া লুন তাহ ইংলিশ আলুন লাই তা কার্জু নিহাং ও মাতি আমাসি লাই পেন আরজু আরজু পে মাথা প আমাসি ইনিং দোনো দা কার্বি আলাম তা আলাম চাম্পলাং সি টক ওই দে পে লাসনসি লুন পো লুনসে পো তো আমার জুমে পার পে দে ইংলিশ মে পুপু লাসন আর ট্রেন লে দাম বম বলতে সন পু মাথা আমাসি টক লুন হালে আমার টক চেং ল নিলি কে টক চেং আলুন কে চিজিন সো মে মে পো আলুন হ্যালো আখে হাই প্রেম তেরাং সে গেলুন লাগে নিলি কে টক চেং আলুন ল ফারবেন বাঙ্গে টক থেক তুম দোতাহাই মেনে সামে থুড়ুম প্লুট প্লুটে চেপ্লাং প্লেলো লো পো মাথা মাসে টক চেং দেট পো মানে বড়ি দুন লাং পো মাসে কেং কাম সে জ্বর দুন লো থে বিনঙ্গে লালো কার্বি আলাম তা লুন আলাম থে লং প্রেক চেদ দো লাপেন পু

0: কামাথা দিতে নিং আর লোয়ালাম হং নাম কেপা বার কেতক পেন লুন পেনা জগ লাম পেনা জগ লাপুসন লাতুম আফু কে কাইকে তা কাম ক্লেম বয় লাসে নাংলিসে তামে লাপুসন লোপুসি নিলি খ্রয় দামিক লো হাতে বিমা নাংলি তাইনুত নং নাম কাছে থাং ক্লং লাপেন কেথেক সেরা তক বাং ইকলো আসে নীলি পুথত কাছি নি ঠুকাং তুঙা বাংকে লুঞ্জির ইজির আলুন কে তক আফান নি কো আন এন নাংলো
1: কাপড়ে গা তুম সন্ধে তিন দাম দে নিলি কাপড়ে গা তুমকে আপর এন ও তাহাই মেনে ফেনে নি দে তুমটা দু তাহাই সামে নিলিকে লুন কে টক বলতে আজিও সেই টক টক আজিও মাথা মেচে তা পলো নে পিনে ইনুয়েট ইংসামরি আজিও লা জিরলো লেপো ডক ডক বা জিরলো বা জিরলো আফি আসমলাম সে লুন টক মে বা হির জির সামে আসন অং মে অং সামে নিলি লুন কে টক আনতা সোহরা পর সেই টক টক মুন্থি বম টক বম এনকে আপর গে এন পালাম গে চিথান দা থেরাক থুহিক তা সন্দা দো সামে নিলি আপর গে এন গে লা সো ই জুং বং ল লা গন্তা ই সি হি নিয়াং বং সে ই জি রে কাইতা পাতা
0: ই সি আর উনজি রলো আর নি সি দা গালি
1: গালি
0: গন্তা ই সি আপর বং সি পাতাং দিতি মি পি গালাম ল লাগে প্রাপ পিক ল মেশিন না তেং ল পুদাম পুলো তাংতে তাংতে আদুনথু নিলি নালি ফানা কার জুক থুং তোমা পাংকে লা মহে জং নাংলি লুঞ্জের গে তকে ঘন্টাই সি আপোর সে এনচা দিক বলে দি কুপিনি আদিছি অ সো সে তে তাই আদু আহুর পেন কে ঘন্টাই নি থম তা তো তাই লাল লাসি কুপিনি আদিছি মতে আ টেকনিক দোমা কসন সি লুন আলাম থে মতে লিরিক্স সে দি কে তক নাং জি মাপু না লিয়ে চিনি আতেং পেন নাং থানিক থা
1: লুন পুনর হিরজের পুনর কারবি আতুমলং ইসি আজির পুদো লুরি হয়দয় তাম্পে সেংলং মারাং এটলেট থ ইগলিক থ লসন কারবি তুম আজির ইসিদ লস জির পেন পাচে তনম সি লুঞ্জির আপেন হিরজির আপ্রাং তুম বাঙ্গে লসন সে টকে অং সা হিরজির বাঙ্গে নন ওবি নিতুম হর আন বাঙ্গে ফ্রি ভার্স উপু ইংলিশ পেন দো আজির দাম দে হিরজির সে অং সামে লুঞ্জির লং বাঙ্গে সঙ্গে ইচ্ছে লন লি ফ্রি ভার্স বাঙ্গে দাও বাঙ্গে আজির দাম বেক নং জি সে লবং সো জির আতেন সি নেলি লুঞ্জির সামে টক ল যংসি ইংকুং ইসি লা কিরু আপার যংসি লোরি আজির লোরি পুতে নসম ভাংজি কিজুর ভাংজি পুতে নেক্সট লাইন তা দুজি পুসামে লুটি পুসামে কিমি পুসামে আই আই লগলো ভাং পো লোরি পোলতে সেংলং পুতে ও এন জি লগলো কিজুর লং আনকে ভাঙি ও আসমসি কিরু লং যংসি নে সেংলং আজির সি এন পোন পোলতে লাগে সেংলং দোবেত পো কালে লুঞ্জি
0: লং
1: আংকে তেঞ্জা ওয়াইস দাম থুলু পুতে লাবাংকে লারপনি তাচে সিএস তেঞ্জা লম বাঙ্গে লুরি এন কই সিএস তেঞ্জা বাঙ্গে দাম পি তাচ আসন সে নিলিকে টকে অ
0: নন আন জির কো আন টক তাং লং নালি লুঞ্জির
1: চেলা খা দাম এট পুগে আবেলা সেটামে জির ফারো কে সুসেল কে টক তাং আনকে লাপেন কে ক্লাঙ্গি তা নন জিরিং কয় থংকে আবদুলা
0: কে ক্লাঙ্গি
1: অ কে ক্লাঙ্গি তা কে টক তাং লাবাঙ্কে সামে লা জির ফারুই সিয়াং বং পেন জির টকনের ক্যাপ মেলমান বাঙ্গে লাভ সং মধ্যে রোমান্টিক সং সাইডে পু জিরিং কয় বাগে লা খায়া লুঞ্জির তহ মানে টকলাং হিন তহ মানে সোসাইটি হামফাং ফানা লুঞ্জির হল সন্দ পার্টা কমানে ওসমার আন কি ফিন হোটা লুন মানে ভাঙে ঠেক হোটা লুন লা সন্দ
0: জির ফারুই সি সোসাই লোকে টকতা বলতাং তেলাকে মাথা লামেলা দিলাম সোগালিলো নাংলি লুন কে কার্য তুম আবং পুতেন সে তামি নিলি কার্য দুন তেং কে আনি গে দ তুম সে কে অং আসি নাংলি মিথাং পেন সে তামি লা নাংলি কে তকালু নাং বং আন পেন কোসো আলু না বাংলো নাংলি নিং চিং সাম নাই কে
1: চুরো লো লবং সো কার্য উপা দোপ মো পেন আজি থান লো নিলি কে তক চেং আলুন কে চিজিন সুমি মি পালুন হেলো আসি হালা বঙ্গে নিং চিং সাম নাই সোসি মান পো থে মানে কে তক চেং আলুন লো মতি দি হালা সি মান পো সামে লা সো ফি আন নিংছি ডক্টর বলতে আলা চেথিয়ারি পালুন
0: চেথিয়ারি
1: প্রেম তেরাং পেন সামি সালং নং নাম চেথাং ক্লং আলুন সেটি ডিবলি না দেখা তুম কি লুন আলুন জিয়া
0: জুমি পিক মো পেন আলিলা চিজিন সুমি মি পু আলুন সামি নিলি তার জুই পিক লো পেন নিং ডক পিক আলুন
1: চুরুল
0: ইনিং দোনো জিন দিতি আর জু তো তাংতে নাংলি কে তো আলুন গাছে থাং ক্লং আং বং পেন নন আকি মি না থুলো হেদি প্লি প্লি তাং হ গার্লফ্রেন্ড নাং আসন সি নাং জি লাপেন ইজাং পিলাবার পু চিং বার ক্রিয়া সাসে নিলি কামুন থিদাম নাসি কমাতনি আফান কামাথা এ কে দোপানা জসে নাংলি লাকা দু কবে লুনতা কে তো কাপা চিং বার মা কালি দে তাহাই মেনে সেটা মেনে লি কাছে নি কাংতু লাপুল যা
1: কামাথা দাম এ বা পানং পগাবে সামে নেল তুঙ্গে

0: അപ്പോൾ ലിറ്റ്ബിൻ,
1: അപ്പോൾ ലിറ്റ്ബിൻ്റെ സേ നാളെ പാന്താമിന കാഴ്ചവെക്കല. അപ്പം ലുഞ്ചിർക്ക് അതും കേല അനിയും കിദുക ഹോ അനിയും കറോ ഹോ പക്ഷെ തമ്മി അതും ലുഞ്ചിർ പക്ഷെ മണ്ടേ തെറ്റി തത് ദുപ്പു നാളെ ഇതല്ല പുസ്തകം ദുഗ്ലോ മാ
0: ഹിർജിർ കെത്തോ ലുഞ്ചിർ കെത്തോ അല്ല കലാങ്ലോ കഴിച്ചു കൊല്ലാം കെ ആഹോക്ലോ അല്ല സഞ്ചി പിഠേലോ കെ കച്ച താങ്കെ ഓ ഫാർബെങ്കെ യൂണിവേഴ്സൽ ട്രൂത്ത് പോലെ പുതാം തച്ച പിന്നെ ആ ഹിർ ബാങ്ങത്തും ലുൻ തോക് ബാങ്ങത്തും പിഠേലോ എല്ലാം പിന്നെ അല്ലാം തുമ കായലോ പിന്നെ നിങ് ദു ഇത് ലസം കെ ഫോ പെൻ പോ ലാസി ഓ പെൻ പോ തും അനിങ്ങ ലോ പെൻ ലം ഥേ നങ് പോ ബാർ പോ സമയ നിങ് ദു ഇത് തഹ অপশন বাঙ্গে আবে নিলি বাঙ্গে মো পেন তা ইসি রিজন নিয়ে পেন থান লো কার বিয়া তুম তা টক বাঙাবে দেট লো বলতে নিলে টক তেই দেখো মাসি টক পো লা তাই সন লো লা পেন মুনি রা কাই মতি দি মেন তুনি গে নিং ওয়াই না দলো নিং আ রং আ দলো
1: কি লাং দাম হোস আমি কুপিনে থেক লো
0: থেক লো লতে
1: লা তা
0: বন্ডা মে সন সি দাম বো নিলি বাঙ্গে নিং আ রং নিং কে ওয়াং বং পচিং বুই কুং সে
1: তাংতে তেরাং কে হাই মোপেন লুঞ্জে রানা থুনার জুলল পেন হিরজে রানা থু বাংকে নাংলি কা তো কবে লাকে তো আনা হিরজে রং বং পেন কোলো সো হিরজে সিনাংলি নিগে জিং সামনাইল
0: নন আন জংসি লাখা দাম লবতে লালো লি নি চে ডক হিরজে কে লালো নিয়ার থো নাং র রানি বিয়া সার লাং থতে
1: নাংলি লুঞ্জি হিরজে কে তো পেনা কাপ্রে কুপিনি আসাই কে ক্লেম বম দুই মা
0: কাপ্রে আসাই কে ক্লেম বম কে জংসি কে রেং ওভার সাই ফান জংসি লাং দাম পুতে নীলগে ডাক কার্বি আংলং অটোনমাস কাউন্সিল আর্ট এন্ড কালচার ডিপার্টমেন্ট লং সি চংদা দুন বো কেরেং ওভার সাইকে
1: পিআর পুদং নাং ইক্লাম হেং বো
0: নীলি ডাক লা জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট সি ক্লেম দুন ইক বো
1: নাই ফান নাং চুরুই পিগলো নাংলি মিথাং কে থেকে দু পেনা জব নাংলি মিথাং ফাজে মাথা চচি তমে রাদা তুম সামে নাং পথেক দু না পু পেনা জব নাংলি কে থেকে সন আন কা মাথা সন আন সতমে রাদা হং জাই লং কে পাকলাং থেকে পো কিছুত সি নাংলি ফানাং কার্যুগাং তুঙা বাংকে নন নাংলি লুঞ্জির হিরজির নাকি বিনা আন্তক লসি নাংলি সন্তাক থাক কমানি আতুম সে তামি আনিংকে হাং দুতাহাই দুতাহাই চরকালি দুবেক ল লাগে আসি হালা তুমা ফাত বুদাম নাং ওবে কি মি পুনাং হেদি হালা তুমা ফানাংলি কুপিসি কে থান কাং তুং
0: নিলি কে থান কাং তুং কে লালো জংসি হিরজির তামি লুঞ্জির তামি বা কাপ্রেক লামজির সামি তুমো সো পুলে পুনন বা লামহাঞ্চা লামকান তকজি পুসামি বাংকে টকটাঙা তুম কসন মা লতা লাংথা লাপেন মেথাং তা লাংবং সনমে সি কসন সি কি পামি পন্থুই মা টকবং তুম ভালো লাবাংকে লাপেন টকজি পুন ন নিঙ্গে হ্যাং তুম ভাল মাঙে লালো জয় কে গা লিডার পসি নিংদিং নাংক নিংদিং লাপেন চেপে দুক নাংক লালো পতে কি উনে দে জি গে আলাম আবে সে কেচু নংরি কাং তুম গে লালো কার্বি আলাম আলুন চামে আন সুসে পেঠে হং যাই লং লিদু নাই চেপাতি দুন উনংজি পুলোতে নং বার নং পো টক নং পো টকতে পুলোতে লাগে ইসি আং দেং আনসি দোবের পো আং সং আন লিলে দেট পো আকু ইসি কিছু নি বাঙ্গে লালো লাহাই কার্বি আলাম গে টক আন আকি তাপ মুখা বাংতা ননগে থেক মুচত চিনি মুচত তো আতুম বাঙ্গে কার্বি পেন টকতে পুস্তামে কনানে আসামি সালাম পেন হিন্দি আলাম পেন তেমানঙ্গে হিন্দি পেন প্রফেসর নাঙে মানম দাদু উলো আসামিস প্রফেসর তুমি উলো ইংলিশ তা ডুপিগল সেলাই তুম নাম বারসি নন লাই কার বিপেন কে টক টাং আন না কিতাব মুখা বা লামলার ক্লেম নাম পো বিপেন টক চকতে কার বি তুমি চিনি চটপো তা হং তুমি চিনে দেটপো সপোজ সিনেলি চুনিংরি কে লালো আপ্রাং মানে চুনিংরি বে এমে থাং দাম বোর ই পন বম লো সা উন এলাং সে চেরাব চে টু পেন কার বি তুম কে টক মুখা দাং চু তা লবং স কাং চু কে নাং সালাম গে বাং হং তুমি চিনে দেলো আমার সেই তুমি কার্বি আর লাম আলাম মেয়েরা বাংকে সেন দেন তো চলো কান মা গেলি নেমি লিলি দেলো সেলা লামলার ক্লেম নতে লাইটা লি এটবো নিঙ্গি দিং এ চেপা দুক পেন নিঙ্গি হ্যাং দো নাং জি লাল চল
1: নিঙ্গি হ্যাং দো নাই লালো দাং দে চুনবো লালো নিলি কি পুদাম জিয়া বাংকে লাই কা দু কবে লাং দাম এ পেন চেথান দাম পুলো দাং তে নাং লিতা ইনো কার্বি আউ বি কি মে তো মান কি ইনস্পিরেশন ল আছে বিমা নাংলি মেথাঙা খে ফান কাছিং হন মেথাং আলাম কচিং হন পেনা জক লাহাই লুন পুনন লাম পুনন পেনাং আনাংলি তকলো পশে নাংলি ফান সেতামে নীলি পেন জক যাক লাপেনা কাশনি ডিফু আহিন মানসামে নাংলি ফান সুরি সুরি আকে রোপা জিরলো নাংলি লাপুসন কে থেক কে দুপন লাসে নাংলি পু থাক সামে আনাম হির জুমি পাতো না পেন নীলি তুমনাঙ্গে চো ফা তেং পেন বিনি লাদাখ আকাশবাণী ডিফু আসা হেমলং কেবাং পেন নাংলি আপর নাঙ্গে চিপিয়ে পট নাং চুরু থুলে থরল তাকে বিনি ইলি তুম কচিং কিয়া বাং

0: lapu anli ing toni koglo ne lapen radio kar jora do ana phanse tami akero pachelo nang li toma por ga chipi pen li tom bang hini ka ching kyang bong alam thes tami nang kar juduna pon
1: lapona por nang li tom long beer te rang lapen juli bipia tom bang chi hu chi put ar chi klong tang la lake akashwani dipo arunthu kache tiron pipen kethan pon hamphang long swarlo tumstame kachalya kenang sot putha lamjer arju xena
2: education pulote lo kachal lidet aphanle pudam de det tahai bon sita neli pini neli lam thialong ke lo kachali aphan det si patang ichotpo athema lokito kilang ki thek pen ajoksi akape kape ahin alamta chali pon bom thekji ki chengsi neli pudampo ilitum kalbi alu supimaratum lokithek thipin ke kali lokithek pera joksi abang pen abang aleng pimaratum ta aleng ki thek iman dunta do ulo sita ke kilang ki matha pinlang pamete theklong ji ahok পিনসো পেনতে আলোসুয়াতুম লোকচালে কিদুন কমরে লাসুয়াথে কুপিল আলোসুয়াতুম লোকচালি আনাথু থেকথে অং আপদমা মাতে লোকচালি আফান আসয় সিকে লংলে নেলি পুথিব উন আলোসুয়াতুম লোকচালি থেকথে পিনকে কালি বন্তা আসয় কিলং দেয়া জকসি কাচালি দুন থেকথে চিক্রং নাঙ্ক আথেমা নেলি ইলিতুম আরাত আতুম কিদো কিথাক আটেং আফান কিলং কিমুন্থি পেন থেকলং পিনসো আমনিত আতুম কি মাথা পাংচিম থেক উ এ রঙাং বং মুনিত হর কাংরি কে কে কাংকাং তুয়ার কিদাম মাতে হর কাংরি টিডুপ থেকলং পি আঠেসি পিনসো আমনিত আতুমসি সন ক্লেমচত আলোসু আতুম আফান পুসন হর কাংরি থেকলং লে পিন পিনল আলোসু আতুম লাসন কি ক্লেম প্লে আথেকে লাহেনল ইলি তুম কি পুপুয়াসন আলোসো পিপি আফান কে লাসন কি ক্লেম চিলন লে কার্তাং লাকে ইসি আলো সুয়াতুম কি মাথা ঠেক কিচিমুঠি ঠেক পেনা জকসি মেসেন পেন ডোবমল বমতা হর কাংরি কে আলোসু পিনসু আফান্তা লাংডুন্নো ইলিতুম কার্বিয়াং বংতা পারক আতুমাতেং আলোসু পিনসু পু কি থাক দুকক আজৈনিসি আলোসু আতুম ক্লেমজি পু কি মাথা আন্তা পাতাং উন এডেপটিটি আলোসো পুলোতে কিলাংরেম আসাপসো সিতাকে দুকক আলোসো পুলোতে ইংটপ মাই লামিং জে উ এ ফেরে জু কাইটা পিনসো ফান থেক মু পুয়া তুমসি কি মে পুজি পিনসো আতেং থেক পি কালু বাপথিলি কি আপ লালসিনি কি জুই কিদাম থাপ কিদাম ফ্রুকে আলো সো ফান চেরন লে পু কুপি আথেসি কি পুপু তসলিমা নাসরিন পু বাংলাদেশ আলো সুপি ইনু রাতেং কে বিহেক আকো পেলাসো আলো সো পিনসো পু কাপা প্রেক লাপেন আলো সো আতুমকে আজা কঙাবে মালা জু বুকে থান অং আজৈনেসি আলোসু আতুমতা আমি থাং আফান কাইটা আহক এট পেন পিনসু পেন আমি থাং আফান উন এ থেক থে পু চিটিন ককটিটি লাসো আজৈনেসি লো কাচালি পেন কিদাংলক আকাপ্রেক কাপ্রেক আহিনতা আলোসু আতুম পিনসু পেন পাফি হুবমল লাপুথতা আপাই আপি কাচিক্রং আতুমতা আলোসোলে থেমুচরলোতে হেম হান আন কিটুন হেম কার্কক ফুলে কাংঠি হাই হাই পেক ককসি আমি থাং কি ক্লেম নাংজি কে কি জুত চিটিন ককটিটি লাসো আলোসু আতুম স্কুল কলেজ লে দুন সিটামে হেম ইসি এফান কি ক্লেম নাংজি আন ক্লেম পাতাং এট সি লো ছিলাং আসয় কিলং আকি অং আতুমকে লো কিছি লাংজি আপর কিলং লে সিদো লাসি স্কুল লে দুন পুসিটামে কি পাস দুন উন এ আতুম সি দো অং মুনাকটিটি লাহেনলো আলোসু আফান হেম আকাম দেট সি পাকলেম চজি পুকি মাথা পাজু জে টিককে আলোসু আতুম থেকে বম্পু আলোসু আতুম লো থেকে টিককে ইলিতুম আখাইটা পাফ্রাং থেকে আথেমা লাসো আলোসু সি মো আসু আসু আতুম আফান পাথেক পারে নাংজি খাই চিং থুর আফান আলোসু আতুম লো কি থেক নাংজি কে ইসি কি নাং সত আসন লাপুদেত আফিতা আকাপ্রেক আলাম থেকে লাহেল ইলিতুম আলেং আরাত আতুম ননপুতা দু ও আলাং কিচো কিজু লং লে আতুমতা দু ও আরেন কিলক আলাম পেনলে পুদামতে ইকোনমিক্যালি ভেরি ব্যাকওয়ার্ড দুক ওক আজৈন্য পেন আলো সুয়াতুম আফান লো কাচার লি তৈতে সি আপি আপো আতুম পে কি থাক

0: পে কিরয় পাচালি চত্তাদু পে রিলে চিরি থেকলো কুলোতে পিনান চপিসি আ পি আপুয়াতুম আমি ঠাং কিক্লেম নাংজি আনকে কিজুরলো চিটিন কক পিনসোসি মুতা হেম পাঠির জি কিসার আপনাংলাং জি পুপ জংহে বর ই পেনসিটা পিনসো আফানসি লো পাচালি দুন চত আতুম তাদু কি বয় পেনা জগতা আলো সু আতুম লো কাচালি আনিং হাং সিতামে লাফান পানুং কুক নাংক আতুমতা দু ইলিতুম আলাদ আংবং ননপুতা হাকু কোপেন কি মাথা আতেংসি মনিত আতুম মাথা বমলাং রাত মায়ালং হর কিজু নাফানসি ননপুতা পাথে পন বমলাং পীর্থে আথা কিদো আবাং ফু আমনিত তা চিনি হর কে মনিত আফান কো আনসি পাহেনু পামাথা থেক ঠেমা বনতা ইলিতুম লাফান ননপুতা পাউই আফান বর ই এ কাচি পাংরি সেগার ক্লি মাই আলং মান কিচিপি আসন সি আথেটিন আলং হর আফান পাথে পনবম লাসোয়াজয়নি মুনি রাতুম আর নিবাং নিবাং হর কিজুন আবে দুকি আফি আনকে পীর্থে আলাম আনকে তেনে দেটবো লাসি হা আফি কিফো নাংকে আলোসুয়াতুম লেথতিটি আথেমা লাসো হর কিজুন আবেগে পিনসুয়াতুম আং বংশী অং থেকলং লং লাসি হেম ইসি আলং আপু আসুপু আতুম হর গাং রিভের পেন আজক আপাই আসুপি আতুম সি হেম আফান মাথা চত নাংককবো স্কুল দুনবম আলোসুয়াতুম সিতা লো কাচালি বিককসি হেম লংনাং রং টিটি লাসি আলোসুয়াফান কিমি আফান দেট কালি বন্তা আরলেং আখাই কিমি কিঠেক জিয়াজনী হর আফান কিপাথে পাবির আফান বর ইনাংজি মেন্টুনেকে ইলি আলোসুয়াতুম তা ইমিন না কিমাথা কি ঠেক থে পেনাজক তা লো কাচালি ঠেক থে তা দু স্কুল কলেজ কে কিমাজি কিজুজি আদিম চটপু কিমাথা তুম তা দু লিপস্টিক নেল পালিশ আনোয়ালং লিংলিং লাংলাং পাজাং ঠেক আনসি কি ঠেক চিটিন কক আতুম তা দু কিতাব আলং কি দোয়া সনসি কাচালি কি নাং চটপুকে মাথা দাম দি দেট লাসি ইসি সি আংবেং নিকান হিনি কি থম দোপ আনকে আবাং নাকি থে মুনাক পেনাজক লো কাচালি আফানকে টিনাং রক আতুম তা দু লাহাই কে স্কুল আলং কি থান কিপারে রেয়া জকসি কিছিপ্লাং লং পুদেট তা কি পুপার কালি কিনাং চটকে রং আজু লো কিথান দাম আতুম কিতাব আল্লাম থান চটকালি বনতা পীর্থে আথাক মুনিত আতুম কো আন কি ঠেক কিপাফ্রাং লোমা থানসি মনিত আতুম আফান লো কাচালি আফান আনিং পাহাং পনাংজি লো কি ঠেক কিচালি পেনসি মনিত ইনুত কিমা থা কি ক্লেম পাংচিম পন্থেকজি পু রং আসর আফান তা পারে পনবম নাংজি গভর্নমেন্ট আহিন পেন আলোসু আফান লো পাচালি আনিং কিপা হাংজি আজয়নি আলোসু দেট আফানা স্কুল কলেজ তা পাদু পনবমলো লাপেনকে স্কুল কলেজ আফিস হাইহুই আলোসু আজয়নি কে পাকমরে আহুতা দোলো লাহাই কিক্লে মাথেকে পুহেনলো আলোসু আতুম লো ঠেকনাংজি লো কি ঠেক পেনা জকসি দেট আফান পাপ্রাং ঠেকজি লাসি ইলিতুম আবাং ফুতা মাথানাংজি আলোসু আতুম লো ঠেকবেক নাংজি আলোসু আউ সুমার আতুম আফান পিনসু আউ সুমার আফান আপটেংসি লু চালি তৈদু নাংজি লাআনসি ইলিতুম আখাইটা ঠেকপন বম্পু কার্ডম
1: লপনপর্ণলিতুম কাচে তেরন পিপেনকে থানপন লামজের আর জুগলং তাংলো লাকে আকাশবাণী দীপু জাইমেকে বাংবম লাকে এফ এম বেন বেন ফারুসিরা তকবরাসির কে মেঘাহার্স নিউজ অন এয়ার অ্যাপ লাপেন রেস আই এপেন সিতামে নালিতুম আকাশবাণী দীপু জামে আর জুইলংজি আলুন্থু হিন্দি ঘজেল আলুন আর জুইক সেনাং চিত্র সিং লাপেন জগজিৎ সিং টুবেন কিলুন আর জুইক সেনাং আলুন্দালাম থেলেকে বার সাকি কি তটাংতে আর জুইক সেনাং

নুনে নাম তুম চিত্রসিং লাপেন জগজিৎ সিং তুম পেন কিলুন আর্য লং নামলো আদন থু ভূপিন্দর পেন কিলুন আর্য সিং আলু নাম থেকে কারো গে ইয়াত তো তো নামতে আর্য সিং।

তেগিলাংজন কার্বি জুতং হাবার আমায় তুমি কিলুন আর জুগলং তাংলো লাকে আকাশবাণী দিপু জামে কেবাং বমলাকে এফ এম বেন পেন ফারুই সিরা তকবর সির কে মেগা হার্স নিউজ অন এয়ার এপ লাপেন রেস আই এপেন সামে নালে তুম আকাশবাণী দিপু জামে আর জুগলং জে আদন্থু আসামে চালুন আর জুগ সেনা জুবিন গার্পেন কিলুন আর জুগ সেনা আলো নালাম থেকে আহে বা না হে

জুবিন গার পেন কিলো না আর্য এক লংটাং আধুন্থু দিলীপ দাস পেন কিলো না আর্য এক সিনাম আলু না লামথে লাকে এখন হনুয়ালি লবং সালন কবন্দা তুমলাকে জিতু লাপেন তপন।

আসামে সালুন কে রোডকে পারজু জামে গ্যাংটেন লংপেন কে জোৎসে দিলীপ দাস পেন লেথলে কিলুন আর জুয়েক লোনাং আলুন আলাম থেকে গাউনর বোকা পানি ওই।

0: আসামিজ আলুন কেরত কে পার্জু জামি আং দেং লং পেন দিলীপ দাস পেন কিলুন আর জুই লং দেংলো লাকে আকাশবাণী দীপু আদুন্থু অকপ্রানা জামে গাং দেং লং পেন অসুমার ফান চুলাং কে পাচু আপুথাক ডক্টর জাংমি দেরা পি পেন কে থান পন লামজির আর জুই সেনা
1: পিনি নাংলি তুমহান ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক আপুথাক থান ইকপো ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক পুকে লাগে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন লাপেন ইউনিসেফ পো লাপেন কাপ্রেক কাপ্রেক অর্গানাইজেশন আকে থে তুমপেন চেলাং সি 1990 হানিংকান সি লাস আর লুসু মাতে সার বিমার মাতে লা চুলাং কে পাচ্ছু আনাত কে সাপোর্ট দোন মাতে লা কে এনকারেজ মতে কে রাপ দুন আফানসি ব্রেস্ট ফিডিং উইক ব্যাংকে কে পাচে থাং পন আর নিল লাকে হিঠি ইরুই ফানসি লাসো ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইককে ইলিতুম তালন পন বম লাকে 1st August টু 7th August লাসো চুলাং কে পাচু আপুথাককে ইলিতুম হান কাচিনি কে নাং সটল নন লম আপেরথে লং ইলিতুম আর লসু মতে আর লসু সোমার তুম সার পিমার তুম আসোমার দো চুলাং পাচু বোম তুম তা আথিমা ইলি তুমকে নন মলমকে আনুতিন তা কি পড়হি না কাম কি ক্লেম দুন পুন

0: ফেরাস ভেজিটেবলস মতে আহান লাগে ব্রকলি তহ এই বান্ধাকবি তহ ফুলকবি তহ কেরট লাহাইতা কেমেসেন আহরমুল লাহাইতা চুমে ভিটামিন ডি কেচো পেনটা আফেক আ ক্যান্সার পেন কাছেরাই আজা কংদোজি। লাদাখ ইলিতুম দিফু আলং তামে আসাম গভর্নমেন্ট লাপেন টাটা আতুম আংবং লামদন চেতকসি আমেডিকেল কলেজ তিন আলং ক্যান্সার হসপিটাল ইসিসি কিমজি পুসি চেতকলো লাসুয়া টেং ডাক ইলিতুম দিফু আলংটা ক্যান্সার হসপিটাল নন কিমবমলো নন আমাদকে নীলিতুম আলংকে লা কেমোথেরাপি পিবমা আং ডেং আনসি ডেং চটলাং চেথানাং জিয়া সন্দু ওলাং বন্তা পিনি লা আনসি কাংটন ইগলো কার্ডম
1: লপন পর্ণলিটুম অপ্রানা জামে কাংডে আলংপেন ক্যান্সার কে সৌপুথাক ডক্টর ধরম সিং তিমুংপেন গে থানপন লামজের আর জুই লংতাংল লাকে আকাশবাণী রিপোর্ট।

কেনাংসট কে পাছনি আলামজের আর্য থা নালে তুম জংসে কাচুনিংরে আলুঞ্জের আর্য ইং তুম ফুলোতে আলম বিলমা জামেক আলংলে হোয়াটসঅ্যাপ নাংলো ইংনাম হোয়াটসঅ্যাপ নম্বর কে 9476880085 রই থুইগল সিরকেপ লি ট্রক্সি ট্রক নেরকেপ নেরকেপ ফাইভে ফাইভে নেরকেপ হ হোয়াটসঅ্যাপ অলংকে টকনাংজি কে লাপু হেনল জাইমেক আমেন লাকে আলম বিলম কমাত সে কিলুন মা আলুন সে পি লাপেন আলুন সে পৌমেন আলুন আলাম থেয়া সাপসো টকনাংজি কার্যু কাংতুং আতুম কে দিম মাতে আরং আমেন লাপেন কার্যু কাংতুং আতুম আমেন আলম বিলমা যা মেকে এরু এলং বাতাহিনি সিরত পার্যুচন লাকে ভোমকুরুয়ানি আদাব পরফাইনের কেবরামিনি থংকেপ লাপেন আজও পরফাই সির কেবরামিনি থংকেপ আপর কেনাং সুট কে পাচিনি এলাম জিরকে লাপনিক চলল আদন্থু ইংলিশ আলুন আর জুয়েক সেনাং ড্যানিয়েল পটার পেন কিলুন আর জুয়েক সেনাং আলুন আলাম থেলাকে ক্রেজি অল মাই লাইফ

নহে নাম তুম জেমস ব্লান পেন কিলুন আর জুই লং নাম আদুন্থু এডেলি পেন কিলুন আর জুইক সেনাং আলু নালাম থেলে কে হেলো তোটাংতে আর জুইক সেনাং লবং সোলন।

0: Alors, classe 7, classe 6, la son alarm si do.
1: Kala.
0: Amati classe 2, somaratum pan posetame ABC ke than khule ili ke cheng si nai don ben ke somaratum ABC thekte seta
1: Kala.
0: ninkan ni siang bang than lo botek ABC ke thekpo person
1: Kala
0: si
1: hok pet lila.
0: nili bhomtia ni son ang pan la Wednesday ni son bang ke ani thik dela.
1: Kalang lo.
0: La pen hala pending sumpara ching thang abang ta mane la Friday ni son bang pa ching thang long lo la so ni bang si no tin ai student man ta la pen i si bang ka churu nei bang la hello school along ke ili tuma khai da de karbi us mar da de
1: Kalang.
0: anu ka prega khai dum da dola da si ta hala so khai tum man ta a pending sum par bang ke alo so tum polo ta alo so sum mala tum polo ta tum ta pini pe kok sanang ching thang don lo non son nepali au so mar pon noi বা ভোজপুরিও সমার মতে বিহারিও সমার তুম পনয় মানে কে ডিমাসাও সমার পনয় লা তুমান তালা এলি তোমার ড্রেস নাং ছিং থাং দুন ল
1: কালা কালা মে সেন সাইড লো লানলি ফানা চুরু ইক পিগলা তাতে নাংলি লা সোয়া পিনদেং সম্পর কা পাচিং থাং মুপে নাংলি নাং থান ইক ল কাপ্রে কা খেও সমার তুমা ফান আলাংলি তুমা নিং কে হাং পেনসি পিনি পেকক নাং গাচিং থাং দুন মা মতে ইসি ভেট নাং জি পুয়া ফান সি লা তুম নাং গাচিং থাং দুন ইক ল নে
0: লাসো লং ব্যাংকে এলি তোমা আমো পেন নিলি পুল এলি তোমা খাই লং মাথে চিক্রয় এদি
1: কালাং ল
0: আমাত সি হাল বাং খাই তুম ব্যাংকে নিলি তোমা পেন্ডিং সম্পদ কালিলে পো মহাল তুম দা নাং চিক্রয় দুন এদি ল সিতা নিলি কে থান থু ব্যাংকে ইজং সি ইউনিফর্ম নাইং পরতাং ইয়া ইউনিফর্ম কে ইসি ভাত নাং কক পো মানিয়া ব্যাংকে লং পেন সে না চিং থাং মা কাদু গো বে তুম ব্যাংকে পুদাম নাং স্কার্ট সে চিং থাং পো তে হাল ইনোভেট লং পেন চিং থাং আউ সো ফান বাং আর সো সো ফান কে জং দে পো বাচে লং নো দাক পো আমাত সি হাল বাং খাই তুম বাং তা নাং আর জু ল পোলো তং তে আকু নিলি হা দাক আর জু কার জু তা হাল তুম বাং খাই তুম হান তা নাংলি তুম পেন্ডিং সম্পদ নাংলি তুম তাং সে পাক লাং ওই ফমা সি আবে এউ পোলো তে আবে লো তে লামা সে চিং থাং নাং কক পো আমা সে আইহা তুম বাং কে স্কুল আর রন ল বা আর রুলস পেন ফমা সে নাং চিং থাং ল আইহা তুম বাং কে নাংকে থেক দুন লং আনিং খাং সাম পেন বা কে ল্যাং মে বেন সিনা আছেন থ্যাং দুন লাই হ্যাঁ তো বাংকে
1: কালাং ইল মে সেন সাইজ না ইক লেম না চিরো ইক পিগ লো না লি ফান ই থ্যাং তে নিলি না লি ফান না পথ না আর জুতু ইক ল্যাং এম পামু হেত কাপ্রে গা স্কুল তুম পেন না লি স্কুল কাচে প্রেগ জেক নিলি না গে থেক দুন লং কাপ্রে গা তুম আলং কে পিন্ডিং সুম পদ দো তা হাই লো আবে তা হাই লো তা মি প্রাইভেট স্কুল আলং পুলোতে কি থেক দুন লং লে সে কে অং তা মি নাং লিয়া বাং কে লা পিন্ডিং সুম পদ বাং পাকলাং ইক দেল লা পেন আন পার কাপ্রেক আ স্কুল তুম পেন নাং লি স্কুল আ কাচি প্রেক জেক কোপিনে আ কাপ্রেক তো ইক লাং মা
0: কাচি প্রেক জেক বাং আ দাং থেপি বাং নিলি চি নে সিতামে নেলি নন হালা দাং নেলি তুম আদুং আরাই কাচার জু লং আতেং পোলো তাং তে লাসো নন ইলি তুম নিং কানে সেক সেক পেন পাবাতাহিনি রং আজে কাচি পাতে দুদু মতে ইউথ ফেস্টিভেল পুদুদু মা হালাসো আ ইউথ ফেস্টিভেল অলং মানে নিলি সিগা চুপু যে নিলি তোমা স্কুল পেন্টা লাসো আ ইউনিট বাং নাং বি দুন দেখো সন পমা সেলা কমিটি তো মানিং আরং এগুলো ও পোলোতে আ ইউনিট নাং বাদ ল পট ইসি বাংকে লা বাংকে কেমিশন আলাম ল আকু নিলি মা থাং মাথা মাতা আ পিন্ডিং সুম্পত চিং থাং চটে চকচে পৌসি ফেস্টিভ্যাল নিলি তুমি পাতে দুন ল আপেন কাছে পাতে দুন চেং হানিং খান কে আ ক্লাস কাং তুই নাই ল ক্লাস সিক্স সেভেন আও সমার হেলো আমার ক্লাস সিক্স সেভেন পোতে কোয়ান সি থে আমার বিষয় লো ইহা লাগা যে পাতি দুন হুদ আমার নিলি তুম লাকে চেং সি গেছে পাতি দুন ইং কান বাংকে সেকেন্ড বেস্ট টিম লং ইক দুন আমার লা সো সেকেন্ড বেস্ট টিম লং ই দুন পেন লা কমিটি তোমার মাছি মানে পাচে থ্যাং দুদ প সনতে মা যে পিনিং ফার্স্ট নাগা যে পাতি দুন পেন তা লা সন প মাছি কাপড়ে কাপড়ে গা স্কুল তুমতা সে থান বা হাদাক তে বক্তেরা আরার তুমতা সে থান যে স্কুল পেন লাসো কাছে পাতি দুন বাংকে ফার্স্ট লোতে মতে কে প্রেক জেক লো লাহাইলো লাসি নিলি কাছে থেক লং লাপেন হিনি কাছে প্রেক পু নিলি কার জু লং বাংকে লঙ্কা প্রেক আই স্কুল লং পিন্ডেং সম্পদ কি পি বাং পি বাং বেলা লঙ্কা প্রেক আ প্রাইভেট স্কুল তুম পি পেলাং গভর্নমেন্ট তোমা ফ্রাং পিলো তে মা সে তাহলে তুম তাকো ইং তন থুই কক আলো সো সো মার তুম ফান পনয় পিন সো সো মার তুম ফান পনয় আমার সি নিলি কাছে থেক লং কে লা এসন সনি লাপেন ইসি বাং হালা আলো সো সো মার তুম ফান বাংকে স্কুল আই স্পোর্টস আহুত পতামে কিফির কে থাক আকু কিফির থাকল বাহালা স্যাং খাং রাবাসন আর সো সো মারতুম দে পিন সো সো মারতুম তা লাসো লং বাং কাছে পাতে বি পন কল আসে নিলি নিলি ফেসবুক আলং চিপি ল আমাকে সন সে লাহাই কম্পিটিশন কি বিল যে স্যাং খাং রাবকে লাগে লা নিকান

0: lo ji do igo lo tractor a la na na dang the bus ta me li to me thang che klem ya war sa bang ili tum chi ri nai a se ni li bang la se pa chini don lo ba ka chining ri ke pa klem kang tung bang la hek lem
1: kala nang chiro ek pilo nang li phan enang li ke ong dung alam the nang li ning ar lo alam na pe nang li ki klem ki dam la ya pu thak nang li ki than ka pajir mi pon tang te li tum che than te do ek pik lang te ma se ta me a por alam do po si pini ke le tum la da an le ri pik chek lo nang nang li hiloving pen la da nang li ki wang por nang li phan ta me a ki ro nang pilo la pen ke nang li prang nang li ki klem ki dam ji along an se ta me ar nam her ju me se ta me nang hang pidun ik lo tang te chiro ik lo
0: chara ik lo la pen kurwang tu
2: lapona por nanglitum toklanga chai mekang deng longpen mohesor ronghang lapen helvelin timung pia tumang bong chiu chiput arjui longtanglo jai mekar julong bom lake fm ben pen pharo sira tok bora sir ke megahertz news on air app lapen reis iapen sita menang litum akashwani dipho jai mek arjui longchi non studio khuria por phainer camera mani plikera pho plengji dok doklo পর ফাইনের ক্যামেরা মিনিট প্লিকের ফ প্লেং লোতে দেলহি পেন কে পচিতে আখ হিন্দি আলাম পেন সমাচার সন্ধ্যা আর জুগলং পো পর ফাইসির কে প্লেং লোতে দেলহি পেন লেথট কে পচিতে আখ ইংলিশ আলাম পেন নিউজ এট নাইন আর জুগলং জি

নন হে নাংলে টুম মঙ্গল সিং রোবেন কেলুন আর জুই লং টাংলো কার্বেলুন বানালুন কেরল গেপার জুই জামে গাংনে গেল পানসি কাংটো নিগল লাকে আকাশ ওয়ানি ডিপু জাইমে কার্জুলং বমলাকে এফ এম বেন বেন ফারু সিরা তকবর সির কেপ মেগাহার্স নিউজ অন এয়ার এপ লাপেন রেস আই এপেন সিতামে নালে তুম আকাশ ওয়ানি ডিপু জাইমেক আর জুই লং জে নন স্টুডিও খুঁড়িয়া পর পর ফাই কেপ প্লেং টাংলো পসি ট্রান্সমিশন আলংকে দনা জাইমেক সিতামে কেরত কেপার জুকে লাপনসি কাংটো নিগল পিনি কন্ট্রোল রুম আলং সায়ারপুকে ডেঙাবাং ফুলাকে ইঞ্জিনিয়ার অন ডিউটি প্রশান্ত রংহাং ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট সাম